0: আরজি কিমি আফাই পেনকালি সেটা কেথে কেরে আতুম আফাই দুপিক পেন কাচেসং পেনসি লং জিদি লাসি লালো এসন মাংকে লাসি আরজি কে পিনি দুজি পেনাপ কে বেদজি এরেং চিকি দুজি সেটা কেথে কেরে লেপেন কামাথা কাংচো কে মানে চিঠি দুটিক আন দুজি দি আসি কিছু তো ভাঙিলা ফেল সোশ্যাল মিডিয়া লং মানে কেকলাং খ্রয় দুন এড নাং কেপাচু বাই লাপেন কিদি পাসন আলাম থে তা দু পিকজি লাপেন লবাংসু কে খ্রয় দুন এড আতু মাকাই মানে কাছে পান হোক তা দু পিক বিহা কে ক্লেম পেন চেংলক পিনানসু চেকাক বা পিনান কিদু পিসু কে এন দি পেন মানে আফি কিসুম কে ফো চন কাছে তো নাং দু পিক দি লা মানে সোশ্যাল মিডিয়া লং কে ক্লাং আপট মানে কি ক্রয় দুন এড সো বাংসি মানে আর্ডি পি রঙ জখ দি লালো আসে কাকে মাত মানে আকো খাই ফোন কয় ওয়ান ওয়ার কে চকচে সেটা ইমি থাং কাছেরে পেনসি মানে দু নংজি আহক মাত থেক নংজি লাপেন কিলুন কে কান থেক নংজি সেটা কেচারলি সি আর্ডি পিনে লাসি মানে কিজু চিনিলি কি পুকুন্তু মাঙ্গে লাফালো মানে সোশ্যাল মিডিয়া বাঙ্কে মানে অথেক তে মেসেন মে অথেক থে প্লটে লা বাঙ্কে ফেরে মে ইলি তুম বিয়ে কাকু হোটেল লাসনোবার সাই লাসি নন বাঙ্কে লাসনোবার সাই দো সোশ্যাল মিডিয়া পেন জক স্মি পেনান মানে কে চার্লি আসন স্মি দাক তুম লং পঞ্জি লাসি মানে আল্লি কে দো হমু লে তুম চার্লি পন নাং পুসি মানে নিলি পুন কি পুকুন্তু লাপেন লা কাফেরে মে সন বা আল্লে কে ওয়ে আল্লে কাবি হরমু পেন মাংকে তুম চিফাই লোচে দাংজি বা আপর চিপাদা মাংকে তুম কিসাং হর ফোন মাংসি মানে লাহাই সোশ্যাল মিডিয়া মানে নিং চিপারং হরমু ফোন মাংকে তুম ইউজ চাটনিং বা লাং চট সিকিমে আপেন কাপ্রেক ইতুম লা কে থেক কেরে লো কে চার্লি দি স্কিলস হরমু বাংলে হালালে চার্লি দু না আওয়ার সাইড মানে তুম চু এন দু না লালোতে মেথাংকে আল্লি দোপো মো খাই ফান্তা আনসাসে লো আল্লি গে দোপো আসি লান মেল নিলি কেনিং জেই বাংকে সি চুরু পারফেক্ট লো কার্ডম
1: উথত উম্পানা এম ই স্কুল আথান বাং সার ধান সিং ইং তি আলাম থে আরজু ইক সিনাং
2: কার্ডম মিডিয়া পুলতং তে টং সিকট পেন মি হিনো আবিরতা পিরথে আমুনি তাতুমা ফান কাপেচেতা আবার সাই আফান সে মিডিয়া পুলো লসি মি হিনো অবিরতা পিরথে আমুনি তাতুমা ফান কাপাচেতা লাসো বারসাই দুও লাসো বারসাই দুও আং বং পেন ইসন সন নি নিলি পুদাম ইংটুং কিচিং সে কে প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়া পুলতং তে নিউজ পেপার ম্যাগাজিন লাহাই পেন লাহাই কাপুর হি পেন আজক মি হিনো আবিরতা কাছিনি উন লাসো বারসাই আফানকে প্রিন্ট মিডিয়া পুলো লাপেনকে ইলেকট্রনিক মিডিয়া পুদুলাং ইলেকট্রনিক মিডিয়া পুলতং তে রেডিও পেন টেলিভিশন পেন লাম লুন তুমো মে হিনো আবিরতা পেরথে আমুলু কটুম ফান কাপেচেতাক আবার সাই লাফানকে লাকে ইলেকট্রনিক মিডিয়াটা ইসিল লাপেনকে সোশ্যাল মিডিয়া পুলতংতে লাতা ইলেকট্রনিক মিডিয়া আসাব ক্যাটেগরিল লাসে লাংদাম লোনাং সোশ্যাল মিডিয়া আবার সাই কে লাহেলো পুদাম লোনাং গুগল আসন লাপেনকে ইউটিউব আসন ফেসবুক আসন ইনস্টাগ্রাম আসন লাপেন কাপ্রেক কাপ্রেক দু ওলাং লাহাইকে সোশ্যাল মিডিয়া অ্যাপস লো বাটে সোশ্যাল মিডিয়া আবার সাইল লাপেন সোশ্যাল মিডিয়া পেন আজক লাহাই ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ পেন আজক মে হিনো বেরতা ইলি তুম টং সিকট পেন পেরথে মুলু কাতুম ফান পাচে তাক উন লাসে লাসু সোশ্যাল মিডিয়া কি ইলি তুম আকাম কাপি দো পেন আজক ইলি তুম লাহাই ফেসবুক ইনস্টাগ্রাম কি ইউজ পেন আজক ইলি তুম ফান আলে লাপেন আকা লুকসান ওসুমার আতুম ফান লাপেনকে রিসুনিমস আতুম ফান আকিসার আতুম ফান ইলি তুম ফান আকা লুকসান লাপেন আলে কপি পিল লাসে লাসো পুথাক নিলি ইথেথিনি থানিং তুং কিচিং সে নিলি লা আলাম চারলি চিত ওসুমার আফান সে নিলি থান পনপ লাসে লাংদাম লোনাং মোবাইল পহরমুকে আর্তা আলাম আবে ওসো পেন হা কি সারমতা ইলি তুম অট ইংটুং দুক লাং ইংটুং দুক ফরো ইংটুং দুক লাপুসমসে পেরথে এলং নং পাচিমান দে।

নোনা জংলুম মহম্মদ রফি কিলোনালুন আর্জুলো লকে আকাশবাণী দিফু আদুন্থু মুকেশ লাপেনারে সাহু কিলোনালুন আর্জিগলোনা আলুন কে একদিন বিগ জায়গা ততং তেল বাংসলুন আর্জিগসেনা।

lapana pornang letu western music mate english alon na jai me kang deng lo san san alon arjulon tang lo lake akaswani difu eson kenasot kapachini alam the arjik tha lang lang hen lo apron lang hen lo chithelo lasi lang pacho hik dedri কিজনলাং আর নিবং তা মিনিট ফেন মিনিট কে পাপর আন পার্কলক পামেরা পুথত পাংসাম থানসি জুনংজি ল্যাং কাপাশো ই আফোলে আলং আমাৎসি পাংসাম নংজি আকাপ্রে কাফোলে আলং জংসি পাজয়থু পুলোতে লাবং সলং চেহুথুদের তাহাই ডংকর লাপেন লংটুক আকুং আরাই আলং ল্যাং পাচিটিওয়ক লংলেদের নংজি জংসি লাসন চিটিওয়ক দু পুলোতে লাসদি মালং ব্লিচিং পাউডার মতে ব্লিচিং আদু গ্রিক কালিতে তাইনংজি কিজোনালাং কিবি ই আলাং বং মতে আফোলে কাইকে তা দিবের নংজি লাপেন লাং কাচু এন আহুতা ইরি পেন চিফু ফেরা আবে কিদো আহার লুং পেনসি লাং চসক নংজি কেনাং সট কাপচিনি আলাম থেকে লপনে চরলো আদুন্থু তীরে মাকায় আজামেক আংদেং এলং লাইফ এন্ড ওয়ার্ক অফ মাবেল তেরাংপি মতে মাবেল তেরাংপি একাই লামো আপুথাক হেওয়ালিং টিপি পেন কেথানপন লামজির আর্জিক সিনা

0: ajutang alongke apinan tilot apike akorpo aphan chipateng aron do dapen apiso tilot apike akorpi aphan chipateng aron do mohan singh teron pen kachipachordet aphi alang litum arloso bahini lapen pinso bangpli osomar chopathelo latum amen ke sangpi kache teron pi sangpi kabin teron pi sarim teron thengchum teron mindar teron lapen karlitang mirlong teron mebel terang pi lo kecharli ke chengdun ke arta tengpen derchet asonlu derchet sita alangli sarbura korsing terang abang silong pine mount school along toidunsi lo pacharli dunlu hadak pen class 6 angdeng mate trok angdeng pas det aphi puthot guwahati an 12c high school pacharli dun thulo farukre sirke bra trok kep kepra isi aninkan alang li hadak pen si matric nangke paslo matric ke pas puthot aninkan aphi ke alang li chandra singh teron pen chipachor phitlo chipachor det aphi alang li hongkram primary school along lo thandunlang bangso aphi hongkram pen difu transfer chiwandet si difu basic school along thandun thulo basic school along binang an aninkan lo thandet aphi puthot difu amlaputi school along an transfer chepon thu det lilo lason si alang li inut mesen athan bang nang cheman lu alang li inut karbiang bong kachithang nai lun si pi an parata te ot pi bang lun tok bang lapen lo tok bang alang li ke tok alun hai hui pini arni anta karju aning ke hang atum du olang alang li ke tok alun hai hui alam the ke lapuson hen lu o ne kaching hon nai abang wangtha e boy wangtha nangmen tam hidi arni kangsam bolongkom nangkangjar alin niseng nangphan chemathadam hunmilan aju nangphan theklong thekwin thekwan lapen ningdolang manang ningdolang ma niphan bonta nike ningdolang la anparata alangli pinang an kinang sot akitap toktikang si pini lamet lamchong apuru along pangcho dunlo lahai akitap amen ke lahenlo kuntiri puhoror rengoni lamde lapen larta mebelte rangpi inut mesen lo thanbang lapen karbi ajutang jubat kachinghon abangphi sitame pini ilitum angbong pen avilu alangli farokri sirkepra sirkepkep bra pho aninkan si arong kachiboy alangli arong kachiboy ahutke arta ninkan phokebrahini anwerlang alangli ke tok akitap lapen kaboche alunjir haihui pini karbi akhi adat ason si nangchimanlu
1: Nonhe jonalitum Mebel terangpi akayalamo putha hevaling tipi kethanpon lamjonalitum arjulang tanglo aduntu tire makai ajame gangdelong life of carbon mili timungpi mate carbon mili timungpi akayalamo putha hevaling tipi কেথানপন লামজির আরজুক সিনা
0: কাবন মিলি তিমুপি কাবন মিলি তিমুপি ফারুকরি সিরকেবরা ক্রিকেট থম আনিংকান বসিক আচিকলো নিফা ইংকা রাকেট থম নিমে আরনিসি আমহাং কেথে আলাংলি আমহাং কেথে আদিম কে ওয়েস্ট কারবি আংলং উমপানাই আলো আলাংলি কে ডক্টর মনসোদার টিমু পেন ফ্লোরিশা ক্রোপি আতুম আসোপিলো কার বিপি আংবং পেন গ্রেজুয়েট হিমানচেং আবাং ফি আলাংলি পিনি ফুরকিমো আলং বিকাংলো আলাংলি কে কার বি আক

0: ঠে পেন আলংলি চি ও নংজুইল কাব নিলি তিমুপি খাশিয়া পোপ আফান পিনান দোকক পুসিতা মিথ্যাং কার্বি আখাই আফান কাচিংহন থেতান বংস আং থেক কে আলংলি কার্বি আংলং ডিস্ট্রিক্ট কেহ্যাং আহুত তা চেরাপ চেতোদুন লাপেন মিথ্যাং কার্বি আখাই লু কচারলি আহিন কেপা প্রাংদুন থেকজি আফান মাই আলং থান পাচিনি পনপন লাপেন আনপারটা আলংলি পিনান দোকক আফিতা এম এল এ লাপেন এমপি মানবম আহুতা মেঘালয়া লাপেন কার্বি আংলং আহয় ব্লক ওয়ান ব্লক টু আফুথাক্তা কার্বি আংলং আবি নিংজে দুন সি পিনি ব্লক ওয়ান ব্লক টু কে কার্বি আংলং আরিদেং চেদোককল আলংলি কে ইনুত কার্বি আখাই আক্লির ডাব আসনসি নংমানলু লাপেন লাসনসি কাইকে আমাতা তুর এত তুর বংশি লু কচারলি আউসমার আতুম আফান আনিং রুংপনলু
1: লাপন পড়ং লিতু তীরে মাকায় যায় মেঘাং ডেঙলং কাবন মিলি তিমুং পিয়া কায়লাম পুথাক হেভালি ইংটি পি পেন কেথান লামজির নাং লিতু মার্জুলং তাংলো লাকে আকাশবাণী দিফু

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সিলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরতা কিথি কে জাঙা বিরতা কে জর কে নাম আলাম কুলারকি মিকাং পুয় বিরতা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দো পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাগল কা হোমরি দাম নংজি কে
1: লাদাগল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জে থান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
2: লাকে আকাশবাণী দিফু নাংলি তুমঝাই মেকার জুলং বম লাকে এফএম বেনা লংপেন মেগাহার্স ফারুই সিরা তকবর আসির কেপ লাপেন কে নিউজ অন এয়ার এপ পেন্টা জাই মেঘ নাং নিতম আর জুলং ইকজি আদন্থু নিতুর নিহাং আখাই আলুন আর জিগল না আপ্রাংসি বড় আলুন আর জিগল না আলুন কিলো বাং ফাইলো বসুমতারী লাপেন লালিতা দিউরি আলুন কে পিরুই পিরুই তদান তেলা বাংসলো নজিক সিনা

কারণ লাগে আকাশবাণী গুহাটি মহাভাবু বীরটার যুদ্ধা বীরটা পড়িয়া বাং নিলি মদন সিংহার পিনি টিচার্স দে আর নিল বাংসু টিচার্স দে খাই কি কিম কেরা কাপুঠা ঠান বাং আটুম আর দি কেদো আকাম কেকলে মাফান চেকেমলো চার্লি বাং আটুম মাফান আনিংলার পেন খাই আভিটি কে পাংটাং আপুঠাক ঠান বাং আটুম পেন কেকলেম পন ঠেটান টিচার্স দে আর নিয়া পুঠাক প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু ডেডারলো ঠান বাঙাটো মাফান হিরজুমে পাজিরলো হিরজুমে কে পাজির পনাহুত প্রেসিডেন্ট কেনিংজেকে ঠান বাঙাটুম তোয়ার কে পাকলাং পেনসি চার্লি বাঙাটুম আনিং আংথিন আকিমিয়াহীন চেলার উনলো লাপেন ডেদাফান জাকংকে পাংটাং আহীন কেংকাম পাজর দুনলো খাই কি কিম কেরা কাপুঠাক ঠান বাঙাটুম পেন কেকলেম পনা পুঠাক প্রেসিডেন্ট চোরলো লাপেনতে অভি কি মিয়াটুম আফান কাংটুই আন কেপালে উন আফান কাম কেপাকলেম আফান ঠান পাচিনি পনলো টিচার্স ডে আর নি আপুঠাক প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু পিনি আদাব দিল্লি কি মিয়ালং স্টেট ইনকয়রা ট্রক্সি ট্রক্সি ইউনিয়ন টেরিটরি লাপেনতে ট্রক সেন্ট্রেল গভর্নমেন্ট অর্গানাইজেশন পেন পেন কাদু কাবে ফিলিকিয়া প্রাণের কেপ স্কুল ঠান বাঙাটুম আফান ন্যাশনেল ঠান বাং আনং এ পাজির পনলো টিচার্স ডে আলং পাচের আবদুনসি পিনি স্টেট বাংক্রে ফো ঠান বাং আফান পিনিং আফারমান কেথেক কেরে ঠান বাং আফান নং এ পাজির পনলো গুয়াহাটি পাঞ্জাবারী শঙ্কর দেবা কলাক্ষেত্র শ্রী শ্রী দামোদর দেব ইন্টারন্যাশনাল কনফারেন্স হৌল আলং কে পাডু ইসি প্রোগ্রাম আলংসি কেথেক কেরে ঠান বাং আফান নং এ পাজির পনলো বাংসো প্রোগ্রাম অলং এডুকেশন মিনিস্টার ডক্টর রুনুস পেগু আলুহি সারপোয়া মান পেং পেং চিটং দুনলো

মিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পা তুমি লোকসেবা ভবন আলং আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন লাপেন আসাম স্টেট ওয়ার হাউস পেন কেকলেম পন আকাম আপুথাক চিংকি চিংবাই পনল ট্রান্সপোর্ট মিনিস্টার সরণ বড়ো কে চিতং দুন বাংসো আমায়লং আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন পেন চকা মাহিন আন সোসিয়ালি কে পালং উনাফান কমার্শিয়াল লপেনটে কর্পোরেট সার্ভিস আংকাং কে বাথে আফান আর ডিপি লো আকে হাই চিফ মিনিস্টার কাপড়ে গেছিয়া মায়লং ওয়ার হাউস কর্পোরেশন আংকাং আর লোকে দো গোডাউন লাপেনতে গোল্ড স্টোরেজ আপুরু আজাকং কে পাঠে লাপেনতে কেপামিয়া ফান বাংসো ডিপার্টমেন্ট অফিসার সাতুম ফান থান পাচিনি পনল স্টেট গভর্নমেন্ট এ আই গভর্নেন্স শিক্ষাহীন কেপাংটাং আফান গুগল এ আই পেন পেন ট্রক কোম্পানি পেন এমওইউ চেতকল গুয়াহাটি কাহিলিপাড়া লংপাটমি দো আন এডুকেশন পেন গুগল এ আই আই আই টি মাদ্রাস এক্স স্টেপ কনফা এডুকেশন এডুকেট গার্লস লাপেন্টে বুধন এ আই পেন বাংসো এগ্রিমেন্ট চেতকল বাংসো এম ইউ কে চেতক পনাহুদ এডুকেশন মিনিস্টার ডক্টর রনুস পেগু লাপেন অল এডুকেশন কাংটুই অফিসার সাতুম চেতং দনল এডুকেশন মিনিস্টার ডক্টর রনুস পেগু কিনিংজে কে স্টেট গভর্নমেন্ট সেক্টর স্কুল অলং আকে অং পেন এ আই কে পারি ডেঙাহীন আর ডি পিল এ আই পেন থান বাঙাতুম চার্লি বাঙাতুম আফান সিলেবাস কেসেমার আফান কাম পারি ডেংটিটি ডিজিটাল কন্টেন্ট কেসেমার আহীন আকে জয় ডোপ বুধন এ আই থান বাঙাতুম আফান ট্রেনিং পিপ আসাম এসেম্বলি স্পিকার রঞ্জিত দাস বাতুমি দিল্লি কেমিয়ালং বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীন বিজেপি আবারিম ন্যাশনাল প্রেসিডেন্ট মাতে নন সেন্ট্রাল হেলথ মিনিস্টার জে পি নড্ডা ফান চেতং পনল আলাংলি সেন্ট্রাল হেলথ রেলওয়ে মিনিস্টার অশ্বনী বিষ্ণব বৈষ্ণব ডোনার মিনিস্টার জ্যোতিরাজে সিন্ধিয়া লপেন্ডে সেন্ট্রাল ফরেন এফেয়ার্স মিনিস্টার পবিত্র মার্ঘেরিটা ফান চেতং পনসি আসন আসন আলামা পুঠাক চিংকি চিংবাই পনল আলাংলি রেলওয়ে মিনিস্টার আফান বরপেটা রোড অলং ইসি ফুটব্রিজ হুরুপেটা সরভোগ লাপেন্টে বরপেটা রোড রেল স্টেশন আলং কেথম রেল স্টপেজ কে পাবি আফান থান পাচিনি পনল রেলওয়ে মিনিস্টার বাংস পুঠাক লাংচারি পন পু আকেহাই দাস আফান লামচাক পিল ভাইস প্রেসিডেন্ট সি পি রাধাকৃষ্ণ পেনাপ নিনি আফান গুহাটি বাংপো আলাংলি গুহাটি কে বাং হুদ পেনাং আন প্রোগ্রাম কে পাডু আলং চেতং দুনপো পেনাপ আলাংলি আদা পরফাই কেবরা চিটিম শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র আলং কে পাডু ইসি প্রোগ্রাম আলং চেতং দুনপো আর্নি গাংসাম পরফাই কে থমরা ক্রেফো খানাপাড়া জ্যোতি বিষ্ণু ইন্টারন্যাশনাল কলা মন্দির আলং কাপ্রেক ইসি প্রোগ্রাম আলং চেতং দুনপো আকেহাই ভাইস প্রেসিডেন্ট আজও গুহাটি আলং সাংপো লাপেন উর্মিয়ারনি গুহাটি ইউনিভার্সিটি আলং কে পাডু ইসি প্রোগ্রাম আলং চেতং দুনপো আর্ডো সুপ্রিমার টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট গ্রুপ এ আদুসি কে পাঠু ইন্ডিয়া পেনি পাকিস্তান পেন পাঠুপো দুবাই লং কে পাঠু জি বাংসো ম্যাচ ইন্ডিয়া আপর আটেং পেন আজো পর ফাইনের কে পেন চেংপো বাংসো ফ্রাং হিনি কে পাঠু থাইল্যান্ড লাপেন্টে হংকং আফান পারেমসি ইন্ডিয়া সেমি ফাইনেল আংডেং লিটুন্ডো তিনি বীরটাকে পানসিং টনিকল

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেঙ্কাবাং লাকে মিডিয়াম বেভেল হোমিটার্স ফারুক ফ্লিরা ক্রেসিরা টকবর ফো কিলোহার্টজ অলং ফারু ট্রক সিরা ইংকরা সিরকেব লাপেন এফ এম অলংকে ফারু ইসিরা ইসিরা টকবর ট্রক মেগাহার্স পিনিগে চিটিনি ফাইফো ভোমতিয়ারনি

বাংসো যে হে অডংলতে একর রাকটিতি লাসি চেহে বংজেত পুলোতে একর ডেট পুসি চিনি নাংপো লাসনসি এবয় কেচে টং আংনার কে আদ আদুর কাচিনিসি কে অং লাসনিয়ালাম থে পেন কিপুদামকে লাহেল এবয়সি কাচিনি টাং ডেট আমনি তাফানলে কাম কাচতয় মাতে হনজাত কাচেপাদু পু আফান লাসি সারলাম থে পুলো ঠে টাং ডেট আচেহে বংজেত চেতং টাং ডেট আংনার পিনিয়া সারলাম থেকে লাপানি চললো।

lapo ana pornang litum guwahati pen kapacita karbia jaime arjit long tanglo lake akashwani dipu studio ghuri nonarni kangsam porphai plira mini thom cap apor choksi radio nangkar jidun kedo anarada phan nili sangpi hunmon rong hangpi arni kangsam akardom nang pajir iglo kardom pinike chiti niphai pho bhomti arni জয়মে কে বাংলাকে এফ এম পেন লং পেন মেগা হার্স ফারোই সিরাটক বরাসির ক্যাপ লাপেন আন পার্তা নিউজ অন এয়ার অ্যাপ লাপেন রেস অ্যাপ আলং পেনটা নাংলিতুম আর্জিক লংজি লাসিনন আদুন্থু আজাইম আর্জি ইগলো নাং পিনি ডিমাসা আলুন বারিম আংডেং আলং পেন আফ্রাংসি আলুন আর্জি ইক সেনাং সাম্পের বড়ো কিলোন আলুন আর্জিক সেনা

0: লাকে আকাশবাণী ডিফু জয়মে কে বাংলাকে এফ এম পেন আলং পেন মেগা হার্স ফারুই সিরাতক বরাসের ক্যাপ লাপেন নিউজ অন ইয়ার অ্যাপ লাপেন রেস অ্যাপ আলং পেনটা নাংলিতম জয়মেক আর জি লংজি ননাদুন্থু রংরূপ জয়মেক আং দেং আলং পেন থেং পি আক্লিম কারচে লাপেন কে ই নাংজিয়া ফুথা চিহু চিপুট আর জি ইকসেনা লং সিং তেরাং লাপেন হুট বাংপি দহমি ইংলেং পি আতুমাংব
1: পিনি নিলিতুম লাদাক থেং পিয়াক্লিম কারচে ফুথাক চিংকি জেথান জি পুসি নিলিতুম সার লং সিং তেরাং আফানসি চোফাইগলু আফ্রাং সি নাংলিফান সুরি সুরিয়া কারডম নাংপাজির ইগলু
2: কারডম
1: তাং তেনেলি নাংলিফান আফ্রাং সি আলাম না আরজু ইগলাং নাংলি নিংকান কো আন পেনসি থেং পিয়াক্লিম কারচে গপাং চিং দুন ইগলু
2: নিলি পিনিং পনা নিংকান ফ্লি আনলু
1: থেং পিয়াক্লিম কারচে কোসন পেনসি নাং নিং কে হ্যাং ইগলু

0: নিলি নিনি হ্যাং ব্যাঙে এলা পুল হে থেক দু লং বম লালা উদালি লম কাদ্দু গবে পেন ফরেস্ট ডিপার্টমেন্ট তুম লং পুস্তামি লাহায়া আকাম চারি দু বম ল হে আমার সে নিলিতা আলে দো পমাসে লাসো আপু থাক নিলিতা ক্লেম আর চে পন ল সে নিলিতা ক্লেম পন বম ল সে লসো থ্যাংপি আদর কেদো কেদো কাদু কবে লহাই হরমু চিন দুন সে নিলিতা লহাই ক্লেম পন ল
1: তে নার্সারি মতে আ ক্লেম কার্ড চে জি ফানগে কুপি পি আসন সিকে নাংপ
0: লাসু আপু থাক ব্যাংকে আক্লিম থ্যাংপি আক্লিমকে এ কারচে আপু থাক ব্যাংকে ফার্স্ট দো পুলো টাংতে কেচেং সি হুর ব্যাংকে হাই স্তা বাই নাং পো হাই বাই বে পুলোটে লংলে পাচে ক্লাম নাং পো হানি লংলে পাচে ক্লাম পেনসি লস ডিমচে ক্লাম লেপ সয় লেপ লো পুলো টাংতে লোকে পুলি বেগ নাম দম নাং পো অ্যান্ড পেন লংলে থাপ নাং পো লস লংলে থাপ পো লাপেন লংলে প্লেং লো প্লুতে লস লংলে আলেন আলেন টিয়ার পো হ্যাঁ এলেন ঝাক টুঙ্গি পুল আবেদ পুষে ব্যাঙ্গে পুল হ্যাঁ আবেদ ইসি সি গে আবেদ আলং সে রং সুরি সি সি আলং লে থাপ পো লস আলং লে থাক লং এ পো মাতি দি আমু নাম সে আমু নাম পো গে কে বং বং চিম পো পু তুক পো এ চক চক চক চক চক পো এ পো লাপেন লস থাক বাংকে বার্মি কম্পোজ পুনো হিলং আহি পেন কাতিয়ার আহার হ্যাঁ লস আহার রিক পো আন কে লাকি ল্যাং পি পো ল্যাং পি পো হপ্তায় রুইপেন বাতাই ইসি মা বাতাই হিনি ল্যাং পিদুন বম লো পুলো টাংতে লস থ্যাং পি আক্লিম বাং পো মাতি দি আক্লিম বাং পো আনকে এ কাছেপাং হাই নাই ইস্তা মেলা সাক ফুটনি ফুটনি আন বিনাং পোহলা ইসিয়া বেত মানে ইসিয়া দরাল হেলা মাংকে ইসিয়া পারিল হে লাবাংকে ফুটনি রা আছে তিম দু পোমাতি দি সদাক মনি তুম দাম নাং কক হেলার নাং কক লাঙ্গে আপ মা পিনে পুস্তা মেলে সে ফুটনিকে পুপু পোয়াদার পোয়াদারটা বি পোহলা সন আদাক তিন তার সন বাপকে পুস্তা মেললা বেদা দং বেদা ডাকে দং ন ডাক মাতি পোয়া রেপেন এরেন লাপেন হা পোয়া রেপেন এরেন ফু পো হে সে থিং পি আক্লিম নাং মে পো নাং ইকসি পো অংকে জো লসন ল আংসি মো আক্লিম আবে দিম বলতে আমু ঠাই দো নাং পো হ্যাঁ লসন ল
1: নিকো আনা ফি সি এনতে আমু কি পেন আরং কে ব্যাং পো
0: না হপ্তা রুইনি পেন আনতে আরং ওয়াং পো মতি দি আরং ওয়াং পেন লো পুলো তে লগে আকু ল আরং ওয়াং ডেট পেন পুলো তে রুইনি পেন ফিলতে হারলু দুন মেলো অংকে আমু লঙ্কার নিম হরমতা দো কার নিম নিয়ে হরমতা দো লিং পি আজার বাংকে আজার দো ও
1: লং পিবিআর নাম পো
0: লং লং পি নাম পো লং পিপে পুলোতে লুম বাংকে লং এ পিতা লসন ল হ্যাঁ জংসে মেথাং আরি ডেং লং পেন মটর দো মাতে এ মেশিন দো পুলোতে মেশিন পেন আপ স্প্রে পেন মেল লাপেন আবে পুলোতে মির জো লাঙে দুং হ্যাঁ খম খমিয়া দম পুল মা কাদৌ এটা পুল জার পু লা জার পেন বাতাই থমলে বাতাই ফ্লি আনলে দুং তামি পান তালা তুমরাই উন হ্যাঁ পেন বি চেং বিদি হুরবাংকে দুং দে দে তামে লগে
1: তাংতে লাবাং সো আক্লিমকে পারি ডেট পেন বা এ ডেট পেন কমেন্ট টু আর্নিয়া ফিজি কাতেরেক মিথু পো
0: লাগে কে চেং হুটকে কি চেং হুটবাংকে আগস্ট সেপ্টেম্বর আছে ক্লো লম্পেন সে এ পো লাপেন আফি আন বাংকে বাক পো হ্যাঁ কুমার মাদমাকে পঞ্জি ডিপার্টমেন্ট শর্মা লসন লো হ্যাঁ লসে লস থিং পি বাংকে আক্লিম দিং লো পুরো তে ইলিয়ং সে আক্লিম দো লো পুরোতে বাংলা ডিপার্টমেন্ট সোর্স তামে পন পো লাপেন কুমার মানে আর্লিং এঠে তুম সামে ইয়ংসে মেথাং বাগান দো পুরোতে আফ্রাং ফ্রাং কে রবার বাগান পি নে চেয়ালো মতি দি নন বাঙ্গে লহাই আদর কে সুগে সু আথিং পি নাংলে লো লহাই আমি হালহাই রবার পি নে বাংকে পেনতে লাসে আলি গে দো পু লহাই থিং পি সে লহাই তুমতা আর্লাইং থে তুমি কিরি লো লপে নংলে থে মুস চ তুমতা লহাই সে নং হাং লো এ পো লসন ইয়ালো হ্যাঁ সে ইয়ংসে

0: Bangsimpo marang kejirnaya mumang bang pasimahong jang lapang era
1: lapana pornalitum kasang kropi kilunalun chengpi ke plangalun arjik long tanglo lake akashwani dipu karbilun bari mangdenke lapuan se kangtoniglo নাংলিটুম জাইমে কার্জিলং বম লাগে আকাশবাণী ডিপু স্টেশন আলং প্যান
2: কত আছা মাজনীর নতুন একাউন্ট আর মূল কেওয়াইসি আপডেট এই কামটো ফটাফট হব কেন যদি কেওয়াইসির কোনো চেঞ্জ নাই বা মাত্র ঠিকনে সলনি হয়েছে তেন্তে রেজিস্টার্ড ইমেইল মোবাইল অনলাইন বা পত্র যোগে সেলফ ডিক্লারেশন দি দিয়া আর বাকি চেঞ্জেস ঘরতে বই ভিডিও কেওয়াইসি বা আধার ওটিপি আধারিত ই কেওয়াইসি রে কেবল ব্যাংক অনুমোদিত চ্যানেলসর পড়া এয়া নুডলস বনার দরে উজু আরবিআই কয়
3: জানি লোক সতর্ক হই রক
1: লাকে আকাশবাণী ডিপু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফকে বা পর প্লেন টাংলো লাসিন না দুনথু লাম জিরাং দেঙ্গা লং প্যান টিচার্স ডে মাতে থান বাঙারনি আফুথা সেঙ্কান কিমি ইংটিপি প্যান কে থান আলামজির আর্জিক সেনা লাপেন লাবাং সলাম জির লাকে পিনি সে লাদাখ আকাশবাণী ডিফু স্টেশ আলং প্যান সে কাপাচেতাক ইক চেংলা
4: পিনি নিলি ইলি তোমাকায় লং থান বাং মাতি টিচার আর রোল লাপেন কেনাং সরাফুথাক লামজির কে থান জিয়া ফানসি বর ইলো কেচিং সি লি তোমা কায়লং থান ব্যাং কুপিয়া থেসি কেনাং সৎমা লাবাংলে চিনি দামসেনা এজুকেশন লাকি ইলি তুম একাই চিকের লাদুন জিয়া ফান জাকং কে থে নাই রিসিম পুসি হক দামলো বন্তা লো কে চারলি নিং কাছে বি থে সাতলাং কি উন্দুন মাতি সার্টিফিকেট কাছে পালং ফানলে এজুকেশন পু কি পু দাম চটকালি আহক পেট এজুকেশন লাকি ইলি ফান কোসনসি কে মাথা নাং জিমা কোসনসি কার্জুদুন থেক জিমা ব্যাং পেন কোসনসি চিংকি চে থানুন থেক জিমা কোসন পেন সি মেসেন ডিসিশন চে এন থেক জিমা লাপেন কোসনসি আমান লাপেন কাংহন কাজিন সো নিং কে দৌ নাং জিমা পু এ কে থান হেললো আহক পেট এজুকেশন লাসি থান ব্যাং ইলি তুম আকায় লং থেদুং আরোল দো জংদাম মি টেক্সটবুক আলং ইলি তুমা ফান ইনফরমেশন মাতে পেনাঙানা সন নাং পাচিনি দো বন্তা লাসো লং ইলি তুমা ফান আং তন পেন আর লু আলাম নাংকে থান নাংকা পাচিনি লাগে থান ব্যাং তুমসি এ থান পঞ্জি ইন্টারনেট সিতামি নন আকায় পেনাঙানা কেরাপ নাং পিলো পুবাই ফেতা লাসো লং ইন্টারনেট আতুম ইলি ফান সুরি সুরি আনসার নাংকে পিয়ালং থান ব্যাং তুমসি ও সুমার ফান আকে মে কেহিং নো কে প্লাক থানজি কপি সি আহক কালিমা কালাংমা কাপুচিনি আফান থান ব্যাং সি ও সুমার ফান বিডি পিজি লাসি নন টেকনোলজি আকায়লং সেতামে থান ব্যাং তুম আকেনাং সত জুম জেলা আথে নন লমো সুমার তুম আপ্রাং প্রাং আতুম ফান পেনলে পাংবার দাম্পতি পেনাং আসন কেথেক পনলং কাচিনি পনলং আসন দু ও লাসি লাহায়ো সুমার তুম আমেক থেক লক আনু কার্জুলং চট আবাং কালি দিয়াত নাং জি আলং তুম ফান যা পনসি আচু আলাম হাই থান পনং জি কেমাথা পাপার শিখ থেক নাং জি লাপে

মুনিত হেজান কুসন সিকি দুকে থাক নাংজিমা লাহাই আলাম আংতন থান ব্যাং জি থান পঞ্জি থান ব্যাং লকি সিলেবাস পাতাং চট লোকে থান চট বাঙ্গালি থান ব্যাং লকে উসুমার ফান কেজা পন ব্যাং আর নিঙ্কি রং পন ব্যাং উসুমার আলাম আর জুপেন উসুমার ফান তোয়ার কে পাকলাং পন ব্যাং লাপেন উসুমার আতুম আর নিঙ্কে চে থিয়া ব্যাং লোক আচার দিয়ে লং প্রেকজাম প্রেকজাম আও সোমার দো আনুত পেন থেক দাব চেত আনুত পেন থেক দেয়ার চেত আনুত পেন কনফিডেন্ট মতে থেরাক রে ফিরে রে আনুত পেন কা থেরাক দুজি লাপেন আনুত পেন ট্যালেন্ট মতে কে থেক চিচিনিয় সোমার দো আনুত পেন আফান আনিং কে রং পেন কে থেক আসন কে পাকলেম কে পাচিনি তা কে নাং সত লাসি ইনুত কে মে সেন থান বাং লাহাইও সোমার লং কাছে প্রেক বাং থেক থেক মাদনে কা ফেরে জু থেরাক জু সোমার ফান্তামি আনিং রং দুন পেন নাং থেক জি উঞ্জি পোয়ালাম থে পেন চত তামি পাচেলার থে ইলি তুমি কায় লং লোকে চারলি লং নাং কে থানা সনলে ইনিং দো চত লাপুগালি ইলি তুম ফান থান বাং আরুম কোসন সি ইনিং নাং কে রং পন কোসন সে নাং কা চিংকি চে থান পন আকে মেয়ে তোবার নাং কে যা পন লাম থে কে মে নাং কে থান পন কে মে সো নাকে থান পেন ইনিং না কে পাং সামলাম থে তামে ইলি তুম নিং দো এ থান বাং আর তুম ইসি আর পুকে থে নাই লাকি মুনিত আ ওরা দুর কে পামি লো কে থেক তা কে নাং সট পুয়াই ফিট তা মুনিত আ ওরা দুর লাকি মার্কস কে লং পেন কে থাপুন এ ইনো থেক সে রা মুনিত সে তা কোসন সি ব্যাং ফান মান পি নাং জিমা আহক পেট পেন কে দু নাং জিমা কাংহন কা জিন সো লাপেন আর পু হাই চেকলেম জি মে হে নো কাং সাই থেক দোবে থাক ওয়েট লাপেন ব্যাং তেং কে দু দুন থেক জি ব্যাং কাচিনি কেনাং সট লাহাই আলাম কেপা থেক কেপা চিনি আফান থান ব্যাং আর তুম আর নিব্যাং তামি থান পন বম পাকলাং পন বম লো আনুতিন আও সুমার তামি কেথেক আসন দৌড়ে বনতা মেন মেন পেন আও সুমার আবাং চিচিনি নে লাসি থান ব্যাং আর তুমসি ও সুমার আফান পাং থেক পেন ও সুমার আফান যা পন পো মাননি দোজয় ও সোতামি আসি জুমি সেন তা থেক মাননি আবাং আর জান কি হি তামি থেক সের দো মাননি আবাং স্পোর্টস আ হিন লাপুসন কে থেক দৌড়ে লং থান বাং আসি ওসুমার আফান ল্যাং দুন পেন রাব দুন পো ওসুমার আতুম টিচার কে থানা সনলে কেচারলি দুন লাপুচত কালি কপিয়াসন সি টিচার কে ক্লেম কোসন সি কে দো কে থাক চিংকি চে থান মা লাহাই তামে ওসুমার তুম কেচারলি দুন দো জং দামে থান বাং আর ব্যাং আপোরা তেং আসাই চেকলেম বেদ আপোরা তেং স্কুল তামে পালে লিপুটে ওসুমার আতুম তামে আপোরা ভ্যালু চিনি পো জং সি টিচার ব্যাং আনুতিন ওসুমার আফান ইসিয়া তেং লাংপন কেপ্লাক ভি কাংচেক ভি আবে লিপুটে ওসুমার তামে আলাং তুমাং বং তামে ইসিয়া তেং দো থেকবো লাসি থান বাং আর তুম তামে ওসুমার আফান লো কেপা থেক চট কালি আ ওদা দুর কেপা মেসেঞ্জি তামে আর পুথে তান নন পুথ টেকনোলজি আ কায়লং টিচার তুম আরো লাপু থাক চিনি পনসেনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাতে এআই ডিজিটাল ক্লাসরুম অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম স্মার্টফোন লাপেন সোশ্যাল মিডিয়া পেন কাচারলি ইয়াহিন তামি পেনাঙান চেলারলো ওসমার তুম তামি অনলাইন ভিডিওস লেকচার্স লাপেন ইন্টারনেট আলং পেনাঙাসন চিনি পনলো বন তামি টিচার আদিম টেকনোলজি এন উন এ ওসমার তুম কার্জু কোয়েশনস আ আনসার লং লক জি বন তামি আ আনসার কে লং আসন আমি নিং কাচিনি তামজি আফান আকেরাব নাং বে সন থাক থাকসি পেনাঙান অনলাইন ভিডিওস তামি দো ওলো ইসিবেরা টপিক আ ভিডিও তামি দো ওলো লাসুপেন কলো বাংসি আকে চকলি এম্মা ওসুমার আটুম কেম্যাং হু দু ককতা থেক লাসু অলং টিচার আটুমসি ওসুমার আফান আকে চক থানজি রাবদুনজি ওসুমার আটুম আনিং রে সেতা থেক পন্তামি কনফিডেন্স কাবি ডিসিশন চে এন থেক থে কিচুন উন এ লাপুসন তা দু ককতা থেক লাসন হুদ টিচার আটুমসি আনিং রুং দু নাংজি রাবদু নাংজি স্কুল অলং ওসুমার আতুম লো চার্লি আহিন কাজাপা থেক ছট লাপু কালি লাদাখ পেনসি ওসুমার আতুম রাদা লং কে দো কে থাক দুন নাংজিয়া সন লাপেন কেমা থা দুন সে তামে ডাক পেনসি চার্লি পঞ্জি ওসুমার আতুম উন ই দেয় না পু কাফিরে নিং তামে দো ককতা থেক এক্সাম প্রেসার জিরপি জিরপং বং কাছে তন্তে হেমিসি কাছে তন্তে আ কায়লাম চে মাথা আনুবেদ কে দো লং লাহাই তামে কাশিক সাক দুটা থেক লাসোনা লং টিচার আতুম সাপোর্ট পেন রাবদুন পেন আলাং তুম আনিং কাছে থিয়া দিম দো নাংজি টিচার আতুম তামি আজারা কে সঙ্গে পা জক লাপুন এ বন তামি ইসি কেমেসেন নিঙারং চেন পেন লাম চে থান হাই ফেরে আনিং হবে আকে রাব নাং ছু হাং হাই কিসুং আলাম নাং চে থান হাই আবার মন পি নাংজি নন পুথর ইলি তুম তামি থান বাং আর ফান আমান কে পিয়ে কেনাং সর পুথাক ছে থান সেনা থান বাং আর তুম ফান তামি আমান কে পি কেনাং সত আথে ইসি হাম ফাং লং পাচিং থরজি পুতে কেচারলিয়া হিন কেবা ফ্রাং দুন কেনাং সত ডক্টর ইঞ্জিনিয়ার সাইন্টিস্ট আর্টিস্ট রাইটার লাপেন থেকসার থেকসার রামুন নাং কে মানতা টিচার তোমা কে রাপেন সে নাং মানলো ইলি তুম চিনি দু নাংজি যে ও সোমার ফান কে থান কে পা থেক লাগে নিং দিং বি গাসাই লাসো অলং টিচার তুম তামি চিসিক পন দু নাংজি কিমা থামি সেন নাংজি লাপেন চার্লি ব্যাং

লাপানা পর্ণালিতম মোহাম্মদ রফি কিলোনালুন আর্জুইক লংতাংল আদুন্থিওয়ালুন আর্জুইক সেনাং মুকেশ উষা খান্না কিলোনালুন আলোনালামথে নাকই রাহাহে আর্জুইক সেনাং লাবাং সহলন।

হিন্দি দেডলং রিচিং হনালুনকে লাপানসে কাংত হনেগলম নন স্টুডিও ঘুরিয়া পর পরভাই ট্রকসি পরভাই ট্রক রা মিনিট ফ্লিকেব্র ফ চকাই কাইল লসিনাং লিটুম সন্ধ্যার আঞ্চলিক বাতরি মাতে গুয়াহাটি পেন কাপাচেতা আসামি সালাম পেন বেরতা আর্জুলং ইকপর।

লাকে আকাশবাণী ডিফু জাইমেকে বাংলাকে এফএম প্যানা লংপেন মেগাহার্স ফারুই সিরাটক বরাসুর ক্যাম্প লাপে নিউজ অন ইয়ার এফ লংপেন টানাং লিতুম আকাশবাণী ডিফু স্টেশন জাইমেক আর জুলং ইচি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক্সিরা প্লেং টাংল লাসিনা দুনথু কার্বিডেট লংরি চিংহন আলুনাং ডেঙা লংপেন আফ্রাংসি আলুন আর জু ইকসেনাং নাজিমা রংহাংপি লাপেন আরিয়াসং হোটুম কিলোন আলুন আলুন আলামথে দুহুইডি কাসিম পারমাং বালন আরজি ইকসেনাং লাবাং সহলুন

0: চিপি পেন দান চিপি পোলোটেলা আনুত কাপ্রেক জিতুলা কর্নিয়া পেন মানে কাছে চার্চি আবাং ফুয়াফান অপারেশন পেন আমেক আসু লার পেন পুথত পাচে চারঠু লাফানেলো মানে আই ট্রান্সপ্লান্ট কর্নিয়াল ট্রান্সপ্লান্ট পোলোহে এঙ্গা আই ডোনেশন মানে কমানে যং সি আমেক দান চিপি পোলোটেলা আনছিলা বাং সাই ডেং অঞ্চি লাসো পৌঁছিলা কেনাং সরকেলালো আবাং ফুটেন তারমানে ইমেক দান কা চিপি পেন আনু কা ফ্রেক ফান মানে পাচি চার ঠু উনলাং মানে কেনাং সরি সি আলাম থেদো আমেক দান কে চিপি আবাং ফু জুম পিক মাতে
1: কম্পিক পোলে
0: কম্পিক লো আবে পিনাতে
1: কপি পোলো লাগে
0: ইসি বাংকে লালো মুনিতুম ইসিগে কাচিনি নে জেলা সন্দান চিপি মে দান গে চিপি পেন

0: লুটে চো আমি একদান গেছি পিয়া নিগে হাঁ পোলা সন ডোনোর আকাট ইসি এটা লুডু নিক পো হেপেন আলাং লিবাং মো হেম ইসি আং বং কপে নে কাছি নি নে কপে নে কাছি হুড়ি সাই ডকক না পোলাসো লাসোকে পাবে দেড় জে ফান হেম ইসি আফানতা বা হেম আসরম ফানতা আপ্রামেন পাচি নি মেক নাই যে নিং হাং নে মেক দান গেছি পি নিং হাং পুহেতি হেম আসরম ফান পাচি নি নাই লান ওয়েল কোর্ট পেন পেন তাং হব পুল লিগ্যাল এগ্রিমেন্ট লামডন পেন কাছে টক পেন পুলা সঙ্গে থাঙালাম আবে
1: আনতে এসন লাম কেনাং সদ বাং কলা পুসন হলো বিসারালাম এ উসু আবাং সি আমে কেনাং জি সতামে হালা আমে কাবিরতি তাংকে দো বাংকে আকে থে মুনি রামে ওলা পুসন পেন আকে বি পেন আকে থে ফান আকে থে পেন আকে বি ফান ওলা পুসন আরতালাম দো মামে দান কাছে পি এলাম আলং
0: লাম লাদাক মানে আরতালাম কে থাং দাবে নন পুপারালাম মাহাং থেম থেকমিরা নিউ বর্ন বলে মাহাং থেকমিরাক ল মাহাঙে থেকপেন মানে আউসু বাংচু বই জুইল লাসন হাতুম পেনটা আমি এনমি ডান এনমি আকো সারহু সারহাং ও নিংকান ফারু কিল্লি তাতুম হালাতুম পেনটা এনমি আরটা পুগে থাঙালাম বে
1: আতে হালা মেক এনভে গিয়া বাংকে আকে থে আমেকটা এনমি মা মাতাংতে আসু মুনি তাহালা কে থে মুনি এনমি মালা বংসলাম
0: আরটা আরটা লামে থাং দাবেলো আকে থে তুমটা উসুম আলা উসুমার মেকটা এনমেলো উসুমার তুম দালেং থে মেকটা এনমেলো লাদাক আরটা চিংবার চিত পেনসি এনে গুলা তলসন থাঙালাম
1: ননে সন লাম বাংতে আতে লাবংস পৃথি লংকে পিনসু আরলু মুনি দা ফাইডো কক পসি হালা আরলু সু আপতুম জংসি মেক কেনাং জি পুলোতাংতে হালা পিনসু মেক থন মে মা মাতাংতে পিনসু তুম জংসি কেনাং জি রূপতে আরলু সু মেক তা থন মে মা
0: লাদাক মানে জেন্ডার পুলো হে আরলু সু পিনসু বা ফিমেল মেল লাসন থাংলাম বে লাগে মেক এনতে মেক লো লাগে আরলু সু আলু সো মেক পর আলু সো ফান্সি থন নাং পো পিনসু মেক পর পিনসু ফান্সি
1: থন নাং থাংটা কিরলা লেদে জি
0: লাদাক থাংটা বে লাদাক পেন মানে আরটা লাপেন জেন্ডার বলে আলু সু পিনসু লা আই ডোনেশন না লং বা আমি এক দান গেছি পি আমি এক এন দা ডাক থাঙ্গা গেছি রাবাবে
1: আনতে ইনু কেসো দেটা বাংফু আফ্রাং পেন মেক চিপি জি পুলো সেতামে হা কি চিপি আলাংলি কেচবো হইদ বাং কি কেসো দেট মেনসি আলাংলি এ জবো নাং জুইলো তাতে লা বংসো মুনিত হালা বংসো মুনি সো দেটা পসি হালা বংসো আমি এন মে মা এনো মাল বংসো লাম
0: কুমাত মাত পেনসি আমি এক এন মে কুমা মাত সি আমি এক দান চিপি মে লাবাং লা সো লাম বাং বো লাবাংকে নন কুমানে আপক কেসু তাংহ মেলেরিয়া পেনসি কাচেবই তাংহ টাইফয়েড তাংহ স্ট্রোক ডায়াবেটিস হাই প্রেসার তাংহ পুলাসন আতুম পেন বাংকে আমেক এন মি সিতা আঝাক আকে হিসু দু কাচি উনা কিসু কাচি উনা কিসু লাপুসন এইচ আই ভি পজিটিভ এইডস টেটানাস সেপ্টিসেমিয়া ভাইরাল ডিজিজ তাংহ জন্ডিস কেলং হেপাটাইটিস কেলং সিফিলিস কমানে ব্লাড ক্যান্সার তাংহ রেবিস তাংহ আমপেনা কোলা হালা কাছে ওয়াই হুড আমেক কিসু আমেক আতে বের সু প্লেয়ার আসন হে আমি কিসু বা আকসন কা ফ্রেক আমেক আ বেমার গেতু আমপেনা কো ইসি বাঙ্গে লা কিসুকে পাংজি কমানে একদম চিকলো জন থম ফ্লি থুরুন এপিন আমেক চার্চে পিন তাংহ লাসন তুমপেন না বাঙ্গে এন এ জং সি মানেলে দান আফ্রাং পেন দান চি পিজি পু আলু চে টক কই পু সেটা লাসন আতুম পেন এনলু পোলোতে কমা ফান মা হালা আমে কে থনথু হালা বাংসি লাহাই আকি সু লংথু লক আথে লাসি লাতুম পেন না বাংকে এন এ এন এ দসি গেমি কালি এন মাসি এন এ আকো আনু কা ফ্লেক ফান পি মাসি পিপে
1: তাংতে এসোন আলাম বানি রিনার জুলাং কোপেনে কে পনা পেন এক্সিডেন্ট আহু পেনে মটর কচিং কয় হতে হ্যাঁ পেনে ট্রেন কচিং কয় হতে হ্যাঁ পুকে সুরি সুরি মূলক তুমি এফং বা সাপ্রানকে দাম না পোসনা দোদো দিটি হালা বংশ আপর হুটকে আকে ও মনি তো বাংকে আপ্রান নাম জল পট হালা বংশ আমেকটা ইলিতুম এনুন উঞ্জিমা
0: এন উন কে ল্যাং নাং জি বাং গে লান চলো যে আমেক আসু বাং হিংনু নি দেন নাই আথে মো পেনজে থানাসন ইলিতুম ভাগে নাই গে আমেক আসু বা কর্নিয়া সি নাই হালা সো আমেক আসু বাং থাং কান হক বি দেন নাই পিনে রোড আগলো তাংহ বাবা তে হালা ডাকো পিনে সিরি পান লো আমি এক ডোকক লো লাপুসন বাঙ্গে এনু সিতা আমি গাছ বাঙে মেসেন লো আমি বাঙ্গে থিলত লো হালা সন তুম পেন বাঙ্গে লাসন আর তুম অং মে অং নো
1: বঞ্চিত বেল বাংস ফ্রাং বাঙ্কে আলাং তুম আহেমা সর তুম পেন দনরাবা তুম পেন পেনে একাচে তক দুনাং কপ
0: চিত্তক তাং আই তাং নং নং নে কমানে থিথে আফ্রাং আমি একদান চি পি জি পানিংকে হাং বেক আতুম পেন চটলেক এনগালি কমানে হে মিসিয়াং বং ল কমানে চে বই জুইল hema sorto hala so munit bang ya prang ben ni amek chi pg pula son thang chi

0: ke radio kar juga do kawe coating jin ra chini po thilo ra phisi munit ke me abang enong ji la pendan je pilong ji me pegalam je lo ison la manar jutla mek chi pi det pen aphi hala mek ke ena bang phu bang phia tum hala bang so mek ningkan ko an bak apor en unji mate alang thi thi tiga bang la bang so mek en bom unji langma la bang so la mang ko pusan lo
1: lage iphoile amek komane dange chipi pen komane ke long matela recipient abang phu bang he ki do ke thak arona teng ben do thak pa mi chelana pa mi polote lage akai si phan lo
0: ante bisaralam hala bang so che thon dat pen ko pene ku pana ke phu pen amat hala bang so mek ta hinu thu dak lo tante puthot abatai batai ta la puson amek en me jilang ma
1: do thak pa me polote ladak amek ke hing nu ji allah ma ma si klangkli sita jong si kopini ason ben jong si hing nu dak polote puthot en bangi en thumi sita abatai abatai amek ke la ra phan awar sai abida tahai athi mu pen ka che thana son ke nang ji bangi dupik amek ke nang ji Amek kenang ji bang ke dupik. Inke kenang ji pen ki piji hala so thai bang
0: che lo piklo
1: chingbar bipina la si inura muni da phansi nang non ta nang thon po nang se paheng no daglo po muta nang thon po ini ke en ki en mi lo he sita hala jum he kapot ame ke long bang jum he kapot hala so bataya bataya abar sai bang ke long le data the
0: me piklo la bang salam ke than ke bisaralam hala mek ke ena bang phuwa amata bang phia bang amek endet pana phi arang liki do ke thak nang ji ke chu ke jo nang ji ko pene medical arona teng pen ke kham khe mate ake chak nap pene la pusan do ma
1: hedni ke thang da be muthe la lo amek operation te da phi ba la amek long te da phi la ke ne amek ang pram ke med de je phan ke chiklo jon ni ke apornang ko la si la chip closure ni apor ke ala alang phan ke pin khata son doctor tum ke pin khata ting si apor pen do vai chonang po apor pen do vai chi chornang po la son amek lang pa phulong le lang pen rc plak plak long le amahang ching mur ekdom ka che hen not tang ho pula ili tum ji tu ke thek long ili tum radang bong son do amahang ching mur po lang pen ekdom rc plak plak che hen not ekdom la son bangge vivida nei চারসাম জয় বা পেকাং থির পেন পুচি বেন জয় বাঙে চিকলো জনি বাঙে লাস আর তেং বেন দুনাং পো পিনে সসমা পিয়ে সসমা তা চিকুব নেই উসুমার পেন চেলেম লেদে নেই আর থে হালা উসুমার মা তিথাং পু ঠেক থে মামে আর দেপ্রাপ পুলো হালা আর রয় চিফ্রি এটা ঠেক
0: লাসি
1: লাস তেং লো আকো লাস পেন ফি লা চিকলো জনি বাঙে লাগে এক চিং রেই পিক নেই আকো লা চিকলো জন্নি পেন লিট প্লট ফি বাঙ্গে লাগে কায় আেং দো থাক মে সেটা লালো আর নিংকান ওয়াং নিংকান ইসি পেন রুটিন অ্যানুয়াল চেক আপ কোপেনে পেন আছে প্লাং দেলো মেনে কোনানে কোপেনে ইনফেকশন টংগে দোলো মেনে লাসন আফান মানে অ্যানুয়াল চেক আপ আর নিংকান ওয়াং নিংকান ইসিয়াং বং ইফয়গে দাম নাং পো
0: মে পিগলাম জেলো না লাগে থান লাগে আতে এলে তুম জং জং মনি রা তুমা বাঙ্গে কাচি নিয়ে বাংসে কি অংলাং পোসে পুথো না লি থান এ পাজে মি পেন এ পাঞ্চিন থা বিসারালাম এমবে কা বাঙ্গে মনি আবাং আর জন লঙ্গে কে নাং সট লো বনসে তামে হা চম পেন বাংসি লা বাংসো মে কা ওয়েদ লো পুলতাং তে চম পেন কা ওয়েদ আ মনি রা তুমা ফান আমেক পুথত পিথু মে মা
1: পিঠু মে মানে লাসন লো চম পেন আমে কে চিচার চিতা কে চিচার চি আথি দু মানে কে আমি একা হম আমার সে আবে মানে কে আমি থেপলের হালা সব ভাঙ্গে থাঙ না বিউন সেটালা আমি একা সোমা আমি একা সো কাহি নু হালা দাগ লু বড়লো তাহ চম্পে না মাসে দাগ নাং লু বড়লো কপিনে আং ফ্রামাসন ডো কগলো লাসো না তুম ভাঞ্চ জি আ হম আমি একা হম আছে আবে দে পুইং কক বাং আমি একা সো বাং আবে দেলো হ্যাঁ লাসন তুম ভান মাঙ্গে পিউ

0: আমি পেগলাম যে
1: চম পেন বুসি তালে আমি কাসু কর্ণিয়া কে হেং নো কর্ণিয়া চট সে কে হেং নো পো বাঙ্গে চক দে তাহে
0: লা বাঙ্গে থন নি তাহে
1: লা বাঙ্গে চট দে তাহে সেটা আসন কা ফ্লেক্স হালা আই বল কাল বিপেন গো পুটং এ পু পনে বাঙ্গে
0: আমি কা হোম মামাল
1: আমি কা হোম মামাল লা আই বল আমাত সে আবি পলো তেলকে
0: থাকে উন এলো
1: লাগে উন এলো
0: আনতে লা পোন কে নাং সট মুনিত আবাং আর জোনা লং লা এ মেক তং তে লা বংসো এ কাচিপি লা পেন কে এন পেনে গভর্নমেন্ট পেন পেনে আওয়ার সাইলে পোসনা দুদো মা
1: লাদা আমে কিপি পনো বা আমে কে এন পনো গভর্নমেন্ট পেন গে থাং কে রা পাবে গভর্নমেন্ট পেন আকে রা কিপি কে লা আই ব্যাংক আই ডোনেশন সেন্টার বা লা আ হসপিটাল কোনামা লা আমে কে লার্জিয়া হসপিটাল লা তোমা ফান্সি আকে রা পিচত হালা আকে রা পুতা অপারেশন যেটু কস্ট বা অপারেশন আহুত আনাম বা ক আনম লাদাক টাঙ্কা কে দাম জিয়া খরচ কে দাম হালা বাঙ্গে পিপি গভর্নমেন্ট ব্যাংক ইপিজি কে হালা সো আই ব্যাংক বা আই ডোনেশন সেন্টার আলং আলং তুম মেশিন নাই ইকুইপমেন্টস টু পিক ইকুইপমেন্টস আদর সো পিক পিক হালা সো ইকুইপমেন্টস কে নাম আফান বাঙ্গে গভর্নমেন্ট ব্যাংক আকে রাপি সেটা কমানি দান চিপিল উপরতে আলা মেক দান গিপিয়ালার আহে মাসর তুম লানা টাঙ্কা লং পোটাং হাসন গে আবি
0: পাঠিয়েক পেন কে পাচিনি রাম জির নাংলে নেঙ্গার লপেন দোলাং মা
1: কাচিনি নাই কে নাং সট হরমুয়ান গে চেথান লাপাসন মুঠে আনিং কানওয়াং দা ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস লাসো আপেন গভর্নমেন্ট পেন লাসো কে পাতির পি পেন পাই পাই ইং কয় রা ফ পেন চিটি নের কে পান কে আই ডোনেশন ফর নাইট পুসি কে হকল লাসো আর রুইয়াং বং কে আই ডোনেশন আপু থাক অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্যাম্পেইন মাতে লা কাচিমুম কাছে থান আই ডোনেশন আপর থাকলা সন বিপন পন হালা সো আরো ইয়াহুত প্রিন্ট মিডিয়া পেপার আলং ইলেকট্রনিক্স মিডিয়া টিভি সিনেমা রেডিও লাহাই হুই আকেরাপ এন পেন লা আই ডোনেশন মো পেনে লিখে থান আসন লেহে ক সন সিগে চিপি ইমা ক মামাসি চিপি মেমা ক নানাসি চিপি মেমা আং টন পেন হালা সো হুট কাছে আনি গান বাংলা কাছে থান কাছে মুম দো লাসি নন বাংকে রাটা বাংকে ইসি কিছু নি নেই বাংকে লালো আমেক দান গে চিপি বা আমেক ডোনেট গে চিপি লাসো আলাম পুথাক কাচিনি আতুম জুম পেকলাং বা চিনি নেলাং বা পিজি পুস্তামে কনালো কি পি দাম পপি কাং হয় না পলা হাই আলাম মানে থাঙ্গা চিনি নেলাং লাসি মোপে নিলি গে থানা সন নক মানে জংসি আমেক দান চিপিং টুং লতে লালো আই ডোনেশন সেন্টার দুদু লাসো সেন্টার নন মাত কি ইলি তুম লঙ্কা বে কাতে বক নাই লইলি তুম লঙ্কে জোরহাট লাসো পেনা ফিয়া পু শিবসাগর দল লাসো পেনা ফি ডিব্রুগড় লং দো তিনচুকীয়া লং দো আপোনাৰ গুৱাহাটী লং দো হালা ডাক দামচি মোপেন থানাচন ফৰ্ম এন নাং প হালা ডাক নাংলি মেন নাংলি ৰঙা মেন চব থাপচি হালা ডাক বাহিনী আশী আঠেংনো চুহি চিপি নাং প হালা আলাং হালা ডাক পেন আকৌ ইচি ডনৰ কাৰ্ড নাং নাংলো দন প হেম মিচি আমনিত ফান্দা চেপাকলাং নাং প মনি চেবই লপলো তেজো নিমেট দাম চিপি এংটুম মনাংটুম থাং মানে পাচিক চাকদো নাংনে বা নিগিঠি পেন হালা ডাক বীরতা পালিয়ে নাং পোহে আঠে হালা আই বেং আলং পেনসি আতিম বাইং আমেক নাকে হর আফান আতিম বাংজি লাদাক আনুর কা ফ্রেক্সি আডুং আরাই ডক্টর সে দাম পো আমেক হর দাম জক পো পোলা সোনালাম বালি হাতা পেনসি বাইং লাসি মহালা সোট আপর পেন বীরতা বাং থান নাং পো আকো হেম মিসিয়া তুমতা আহে মাসর তুমতা লামানি জং সে আমি একদান গে চিপি আনি গে হাঙা বাং দো পুলোতে ডাক খামখে দুন্দে দেনে হালা থিলত আফিল পুলোতে আনিং কি দুখ লাস হালা সকলকে চিংহন দো পো ও আমি খর বাং পো লাংলো ডাক পো লাসন গে চিংহন দুখ পো বিনাং নি পো পো হালা দান গে চিপি চেতক এট পুসিতা আতিম লে রং অফিকে পাপনং লেদে দিতি পাখলেম রং লেদে দিতি লাহাই বাং আবেদন নাং পো আকো আং পেন গে লালো আমি দান গে চিপি বাঙে জুম পিকলাম কে লং নাং জিয়া তুম গে দোপিক লাসি রাত আফান নিশি গা চুনিং রিগে লাপুলো জংসি আওয়ার সাইডো জংসি কুপিনে নিংহাং দো পোলোতে আনু তিনটা ইমেক দান গে চিপি আফান মাথা রেপলো পোলোতে আনুর কা ফ্রেক আহেম তুন কেপাথে আং দোনাসম লো কেপাখলা দোনাসম লো কমানে কাছি চার চেপি না মুনে ফান পুথত আকো কেপা চির চার ঠুকে আপির থে বাঙ্গে ইফান মাঙ্গে আকো আর নামসন যে হক ঠুক লাগে ইসা কি মে কাম পর ই মে দান চেপি ফানলে আনু তিনটা মাথা হুড়াসন তে মেসেন জিপু
0: পুথত নিলি সম সব সু আলাম থে রুই থুলা কাফ্রেক দি পুদাম দিল নিলি গলে তুমলা দি ফুয়াং কাং মতে কার বিয়াং লং কাং আর লো কমানে

আদুন্থলন অর্ঝিক সেনাং ক্রিস ব্রাউন লাপেন জাস্টিন বিবর আতুম কেলোন আলুন আলুন আলামথে নেক্সট টু ইউ।

0: La pana pornalitum. Chris Brown la pen. Justin Bieberatum kilonalun. Next to you walon RJ long tanglo. English alun jirang denke. La pan se kang toniklo. Nanglitum jaime karjilong bom lake. Akashvani dipo station along pen.
1: সকলোৰে বাবে সামাজিক সুৰক্ষা অটল পেঞ্চন যোজনা মোদীজীৰ সংকল্প
2: যোজনা উন নৌজৱানৰ কে লিয়ে হে তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিছি কে সহাৰে কি জৰুৰত না পৰে আপ আপনা বুঢ়াপা ভি গৰো কে সাথ বিতা সকো
1: এতিয়ালৈ এই যোজনাত 8 কোটি 85 লাখতকৈ অধিক লাভার্থী জড়িত হৈছে যদি আপুনিও 18 পৰা 40 বছৰৰ ভিতৰৰ তেন্তে মাহিলি অটল পেঞ্চনৰ হৈতে যোজনাৰ তিনিটা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ হৈতে যোগাযোগ কৰক
0: লাকে আকাশবাণী ডিপু জয়মেকে বাংলাকে এফ এম পেন আলং পেন মেগা হার্স ফারই সিরাটক বরাসুর ক্যাপ লাপে নিউজ অন এআই আর মোবাইল অ্যাপস আলং পেন টানাং লিতুম আকাশবাণী ডিপু স্টেশন জয়মেক আর জুইক লংচি ননডুন্থু কেপাথুয়া জয়মেক আং ডেং আলং পেন ফুটবল কেপাথু ঠেক লাপেন কেথানা বাং আকে হাই হরেনিংটি লাপেন হুট বাং মুক্রাং বে আতুমাং বং চিহুত চিপুত আর জি এক্সেনা
3: পিনি চিহুত চিপুত আজাই মেগালং কাচোফাপন লাকে ফুটবল কাপাথুয়া বাং ফু আনপারটা নন কে আলাংলি ফুটবল কাপাথুয়া সোমার আতুমা ফান কেথান মাতে কোচ আসাইসি ক্লেম্বম আনপারটা আলাংলি কে কার্বিয়াং লং পেন কাপাথুয়া সং কেথে তান মাতে কার্বিয়াং লং স্পোর্ট এসোসিয়েশন আলং তা ফুটবল কাপাথু আচুন বাং এগুলো আলাং লিকে আকে হাই হরেন ইংটি কার্ডম
4: কার্ডম বেশ হ্যাঁ
3: লাসি নাংলি ফানিলি পিনি লবং সো স্টুডিও লং নাঙ্গা চোপ ফাপেন কেচেং সি নাঙ্কার জুগাং তুঙালাম থে বাঙ্গে লালো নাংলি ফুটবল অফান নিং কে ডক চেং নাং থানিক জিমা লাপেন ফুটবল অফান লা আনা পর জি পি জি পু নাংলি কোসো হুচি কামা থাইক ল
4: তো কেচেং সি নিলি লা আকাশবাণী দিফু লাপু বেশ হ্যাঁ নাংলি তুমান দা নাঙ্গা চোপ ফাপত কোরবাং থু পাজেরিগল মোপে নাংলি কাজু কালাং তেমা নিলি তুম ফুটবল নিংকে ডক কে চেং ফোবাংকে হু বিহেক আং কোপেন চেথান এতে ক্লাস টু ক্লাস থ্রি সন পেন লগে পাথু
3: সকো চারলি বম হু
4: নিলি তুম কে পাথু আদিমা বাংকে নন রং নিহাং এল পি স্কুল নন গে এম ই স্কুল দা দলো হাই স্কুল দা দলো
3: কালাং
4: হদাং নিলি তুম বিহেক হেক আংকো ডাক ফিল দু নন সিয়া ফিল আবে দেনাং না হদাং বিহেক হেক আংকো তোমার নিয়াং সাম নোপতে বল পাথু চেং পয়ো আনি আং সাম স্কুল সুতি আং চো স্যাং চেয়ার নোপ

0: inke nangli mopen pubom football apan ana por chi piunji punangli garju bangke kalang de ma mane nili tum patu bom patu tang de pen nili la license dun dia prang da referee ta klemon la la asam category an rhino la so klem det pen a pi in tum coaching online dun det pen nili tum matha thalo somatum jupong jupang la son kedam tap mane ke japon bang de nang nak la son se thek long ho so phut la se tum a pi mang ke matha lo eli tum le japon pete to ar paklang won pe pute pula son matha pen si non antayo nili tum around 17 18 years playing tang pola so ke japon la non football la phana porch people
1: ka cheng ba
0: ke cheng ba
1: pika lam lo lage tangte nang le tum football ka pathu bo ma hutke lapuan ka chi hungret laputa kalila lapen ka pathu adim ka pathu yeson seta me lapuan humrui kali seta hala so hut ko son sinang le tum lapuan ka pathu i thek lapena porche bodam i thek lo
0: nili tum football le pathu bom phodke lana awar sai ta la son putame avilang anta ke chi hung u da kalila মানে আর জুদুন লং লং লা বাং আকে থে মাং সিনিয়র টুম পাটু টু পুপু পুগা আর জুদুন লং লং হ্যাঁ আন্তা নীলি টুম মানে চেথানেতে ইসিয়া তুমু শোষণ পয় দেখ মোপেন চেথান বম রংনিয়াং এল পি স্কুল লং লে পয় কচেং লে পয় নীলি টুম আই স্কুল লাবাং এল পি স্কুল বপং গে লাপুয়া আফিল মা ইংরাম ইংকে দেখ ডাঙর বাইদেউ বুদ স্কুল লং হেডমাস্টার হেডমাস্টার নিলে ননকে আবিল চেবাই গেল বাসাপি থেরাপি কালাং বাসাপি থেরাপি হেড ডাঙর বাইদেউ ল
1: হেডমিস্ট্রেস
0: লি আং সাম নিলি তুম ফুটবল বা টু ফুট বাং বে ইংকে নিতুম ফানলা বল কেরাক ফিনে ঠেক লং লং মানে আপনার চামড়া টাইবলাং মাতি ইংলিশ মতে পঙ্গে নাং ঠেক লং ওসমা রেঙে ওসমা তুম দাং এঠা পু না হাং হাং না ডাঙর বাই দোবা প কে ফেরে প পেট উদা হে হে বিয়ে খাং লাং পঙ্গে লাসো ডাঙর বাই দোবাং নাংলি তুমলা মাম স্কুলা রায় আন মাম পানে পান এড লোবতে কে পান টাং লোবতে নীলি তুম লং বাং নিহে মাং পুপু ডাঙর বাই দোবাং তে বখে পঙ্গে দাম মাম উন আন পান বলা নিতুম বাং কে বাংলা
1: ফুটবল পাতু নিহাং তো
0: পংলা মানে ক্লাস থ্রি ক্লাস ফোর ফুলাং পান পঙ্গে দাম বাইদ হেম দাম পো বাইদো তুম পান টাকা লই পঙ্গে বাইদ বাঙে কালাং আলা লাম চাকা টেং বল ইপুম নাম পাজি লক টেক পঙ্গে লা বল ইপুম কে লং আনতা তোমা ফুর্তি লেবেল নেকল
1: হালা সুগুট বাঙ্গে
0: গোল পোস হয়ে গে চিচিনি লগে লা সিন্ডেল বাদ লক পো লাহাই বুট মানে কে ঠেক লং কে লং কে চেং কে সাব জুনিয়র 95-96 কানা লম ল ঢাকা স্টেডিয়াম লং অল কার্বিং লং ইস্ট ওয়েস্ট পেন এলং ওয়েন মাতি ব্যাং ফারোহিনি ব্যাং দোডো হচ্ছে টং টং লাসো সিলেকশন লং ট্রায়াল নন গে ট্রায়াল বপুল ডাক পাথুন বম পাথুন বম পমানে বুট রং প পাথুদুন বম পঙ্গে আফিয়ান ব্যাঙে সিলেকশন লং লই সিলেকশন লং লং কে কাঁসা হিন ফেন্সি মানে বুট ধ লাহানটা মুচা সেফগার্ড তাকে লং দন লই হসে ট্রেক সুট লং প মানে হো লাস লেভেল লং লিডুন রক আফি ব্যাংকে হরমুনাং পিথু সব পেনটা
1: সব বাংকে লালো আপোর কপদাম লাপুসি দামবম বামবম পেন সিয়াং দেঙ্গান লিদুন হলস হুত নোনাংলি কোচ বাংকে পিবম তেমা লাসি নাংলি কোনাত নে লবংসো কোচ কিপিলং জিয়া ফান লসন কাচারলি দইমা
0: কলে নিলি তুম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আহিন পেন লা লাইসেন্স মানে ডি লাইসেন্স পো
1: ও ও
0: লা তুম বাংকে লা গ্রাস রুট আন্ডার টেন আন্ডার থার্টিন লেভেল আনকে মানে কোচিং পিয়ন লই সুমারম ভাত লাস লাইসেন্স লাগে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মেন্স ইম্প্রুভি

0: Bombe.
1: Kalanglo, kalanglo.
0: Perensa tumta pupu. Sanang tan nang tum lo chelang le bote sarvan tan piamide. La son ke ther thera do bom lo yo. La son se au kadura hoy. Aita pulo. Kirla pon bom lo ikwe de kirla yat ki uni.
1: Kalang kalang.
0: Antala pusi pon bom lo somar pha.
1: Kalang la. Alang apie putum asomar pha an ke jathanang ke jathan po arjun arjulo arju je anote la nal tum ko japan an koi po.
0: Nang koi po ange asomar dum kroide.
1: La la. কোচ পেন আলাম সাপ আপিও পুকুর থানা সাপ মারা সোমার বাং থেকে বিন মিঠু ওলাম লোলা বাংকে রাশি নাংলি কেথান বোম মাতে কোচ কি পিবো আমার সোমার তুম ডাক পেনাং টান ঠেদুম ঠেদুম লং কাপাঠু দাম লং লাপসন দুলুমা
0: কেন দুইগল সোমার তুম চিথান পারপে মানে নন কেথান বোম সোমার তুম আন বাংকে সাব জুনিয়র পেন জুনিয়র লেভেল আন বে লাগে লিত নন লা নিলি তুম ইং পু বোম থান বোম লেভেল আন বাংকে হন্তা সিনিয়র লেভেল পুয়ান ব্যাং ব্যাংকে কিছুমান তুম লিল মানে জুনিয়র লেভেল আন আনলি পে সিনিয়র লেভেল আনলিলে ডেট থেকে পিপনে মানে অসমা তুম ইরিবুপ ঠিক
1: আলাসন তুমি
0: সে মোপেন জিথান মে সাব জুনিয়র হয়ে ব্যাংকে ডাক কোচিং সেন্টার পেন ব্যাংকে থমনে ব্যাং ফ্রি নে লিল
1: ও ও ও ও কাংটুয়ং ডেঙান
0: কাংটুয়ং ডেঙান এংকে ইনুন আউসো বাংে নন পাঞ্জাব মেনারওয়া লংসি দোবম
1: কচারলি দাম
0: কচারলি মানে ফ্রি স্কলারশিপ টাঙ্কা মাহা হাং হেপিয়ান পেন একাডেমি লং লুদন লং ল নন রিসেন্টলি লা জুনিয়র গার্লস ন্যাশনাল হে ডাক্তার তুম সেমিফাইনাল আসাম টিম লি দনমাতি ডাক্তার কেপ্টেন বাংে নি তুম লা কোচিং সেন্টার লং সুপিল সেরবেরিকা তেরং পিপ লাসি কেপ্টেন ল গোল কি পি মাংটা লালো গে লা ডাক পেন আও সোলো নাটা ডাক কোচিং সেন্টার পেন ল এগে নন সন্তোষ ট্রফি পাথু বম গজেন হানসে দুই সি গে লাটা ডিফু ব্যাং আপর ডো বোতে ডাক কোচিং সেন্টার লংসে ব্যাং ব্যাং চার্লি ডন ফান সন লাসি নন পেন নিং থুর পন বম ল সাব জুনিয়র জুনিয়র লেভেল আন গে লিলে নন ইতুম কে ম্যাং ব্যাং গে একদম সিনিয়র ল লা ব্যাং ল কে ম্যাং নাই তুম মানে কি মাথা পন হুলা আনলে নাংলে পিয়ানটা পুপু
1: তাংতে নাংলে ফুটবল কাপাঠু সেমেট পেলা ফুটবল বুদেট গালিল কাপড়ে কাপড়ে সন্দা কাপাঠু ব মাতুম কিচু কিজুন আকা চেরি নাংজি আকে নাং সট পু নাংলে ফুদামি জি মালাবা
0: কিছুমান গে লাহাই হরমো সে থাং থু রং পাকি গে লাল অসমার লা কেপাঠু তুম ব্যাংগে নলংগে আর টিম লং মানে কোচিং সেন্টার পুনো আর টিম লং পুসামে ইসিয়া নিউট্রিশন পুয়া আর পুডো তুন থুল
1: উপার্জন
0: পদ আনটা মানে পাল্যাং ইংলা নিলি তুম ব্যাংলা ডি লাইসেন্স পুনো সি লাইসেন্স কে নুন পুসামে লা নিউট্রিশন পুয়া ব্যাংকে আপার ডো ডো টেমা আনতা লা আনা মানে আপেস অং ও মানে পাঠি ও কেনাঙে থানো ব্যাংকে নিউট্রিশন ব্যাংকে দো কেচো কেচো লং লে পিসি বা চোসে কি মেমা বোলাহাই ব্যাংকে মানে কি চেঙ্গে আড্ডা ব্যাংকে ফ্রুটস লাহাই লহে লাহাই ব্যাংসে ডিমান্ড ল জুস লাহাই কেসর ল্যাং লাহাই আনার লো ব্যাংটা লা পেনে লাইট লাঞ্চ ব্যাংকে জো ব্যাংকে ডিনার ব্যাংকে আসাব ডিমান্ড গে দোহে আনটা লাহাই কে চোট্টা বা ব্যাংকে কালাং
1: লতেমা
0: নন লমলা গুড কাট হ লাহাই হরমু ব্যাংকে টোটেলি লাই বস্তু ব্যাং ইরিবেগ নাম পোলা পাঠু নয় অসমা তুম নন লমা নিউ জেনারেশন আতঙ্গে লাই হরমু কি চৌপেনসে কিছুমান গে আফ্রান কে নাহক তুমরা দোথু ওলমাতে লাকে পাঠু তুমটা ইরি দেট লবতে ইম মাই ঠিকসি ঠেক লং ল
1: ও ও লা কাপাঠু বম আতুম লাহাই হরমু রিম লো পোলতাং দে কোয়ান মা আজা কং চেলং লপান চেলং লি
0: চেলং লি চেলং লি লাগে লাগে হালা কে পাঠু ল মাসে ঠেক লং ডাকি গে লাগে ডাক আমার পাটু মাসে উনি দেই গে পাঠু বম ফুটকে আমি থ্যাং মাসে পারফরমেন্স মাসে পাখলা উনি দেই গে লাগে
1: ও কি কাট সেটা আমি কাই কোয়ান মাই কাট উন
0: কাট উন আনিং মাসে টং হেড না সন্দ কই গেলা
1: ও ও ও বলতে লা কাপাঠু তুম দে পেল মাঠু তামে সোমার তোমাকে চুচি দেছি মে সেটা আমি জাসে মে পেট বাং গেলা কাপাঠু এক তুমি চুনুল
0: চুনুল আকো আর নতুন বান্ধে নন লমা নিউ জেনারেশন বাঙে এলা সো আহিন বাঙে পারিম রে ডেট সিগে মে পোলা বাঙে নন লমগে অ্যাওয়ারনেস ফুটবল লং সামে নন লমগে ইয়েস ফুটবল নো ড্রাগস বলা সংসে অ্যাওয়ারনেস দাম্বম ল
1: দাম্বম ল দাম্বম ল কালাং তাতে সি কাপাঠু আসন কে আনু তিন সে তামে হাই আসন তে গুছি কামাথা থা লাপেন কাছে শিখতা দুদু সেটা কাই

0: la son abang mana papar ni po he la si la a timing tang rak po te fast half abang ge fast 45 minute ke pa tu bang ge ni li tu mana a formation bang ge defensive po same 442 po same bi po a phi defense bang pli bi po ang bong bang pli a prang bang pa kom hek po bah ni la fast half pa tu dang det teng ke ni li tu analysis po po analysis mana la so 45 pa tu opponent tum goson lo pa tu ni somar tum pu pa tu goson lo la so teng men se ko la minute gap do do mati la so dressing room long pon et po ko than pa jer mi po nang la son si chok che der lo defense long e midfield long po sta me a prang tum la son si pa tu nei po sta me la son a tactics bang do a ko plan A suppose chok che der po te plan B la pu gali lon tum a ko attacking sta me bang tang tu nei po po te a ko 4-3-3 la sonda do bang bang pli defender bi po bang athom ang bong bi po aprang bang athom akol un elo bote la plan B long masidolo defender attacking mane pun tum se ekdom pressure lo a team mang opponent mang tang thuang mat bote bang pli defender do po bang pli holding bu do holding midfield bu bi po bahini bang ke attacking aprang toy po engke striker aprang la goal ethap tum mang bahini la sono mane chisik pon bo a player dum han bangke la wa first 45 minute bangke la first plan e chodi ge thani inke la pu technical man captain bhanda pari pon bom po mate inke la sia la plan b bangke la half time long bang sia jat stame entum lar pon po yo la a game plan man than pon la sono mane opponent ing tang rak po te defensive bang si bc rong po khang dona ba
1: bang nang thap thure na pula so je
0: la
1: ইলি গে থাপ দাম জি বাং কে লা লাং রাই পো হে
0: ইং লা সি প্লেন বি লং বাং সি অ্যাটাকিং বাং
1: তে গিম অ অ অ অ হোল হায়া কাচি সিগ দু তাং তে নন নাং লি কোচ কি পি বম মতে লা ফুটবল কাচার লি সোমার দ ভান কে থান বম আদিম গে মুহে জং টানে লিং থান লো দিফু কাসা স্টেডিয়াম লং সি নাং লি থান বম কে থান বম লং জং সি কমাত নে সোমার তুম কাপাথু কাচার লি জি নিং হাং বলো তাং তে কোসন সি মেন নাং জে থাপ দুন লং ইপ পো নাং লি লং
0: কাসা পাথু ক্লাম লং লা রং সুপি স্টেডিয়াম লং সি থান ইক বম পো আমেন নাং চি থাবো নি পোটে বার্থ সার্টিফিকেট চেওয়ান নাং পো জেরক্স কপিস তামে ফটো এপা ইংকে এনে কে এডমিশন কে সুরি নি নিকান সি এফ পেন লা ইউনিফর্ম বুদু জার্সি
1: জার্সি জার্সি
0: দুইটা সেট মানে পাচি লার পোন ফা লা ফান্টা কো এক্সট্রা সুরি নি মানে সুরি প্লিয়েটিং সুরি প্লিল নাং পিনা পো লাটা মানে পিনসু ভাঞ্চ আলো সো তুম ভান ভাঙ্কে আকো জুমি খে
1: ও বা জুম তু চার তুম ভান
0: লা আলো সো তুম ভান ভাঙ্কে সুরি নিয়ে তেং ল সুরি নি লং সে জার্সি আর ইউনিফর্ম আনটা অলমোস্ট আলো সো তুম ভানকে ফ্রি এ তেং ল ইউনিফর্ম চে নাম নাং পো দামাসি কোচিং আমাঙ্গে সেম নো লারো সো তো মানটা লা বাস সার্টিফিকেট ফটো লক লকডাউন না প্রাং বাঙ্গে নিলি তো মানে ফ্রি কোচিং লক সিপি নিঙ্কান হিনি গে থম গে লা সো প্রাং লকডাউন না প্রাং গে কে জয়ং সেলো আমা নন বাঙ্গে মেইনটেনেন্স আ হুয়া ইসু না ক্লাং পেন গে লা হাই বিপস তো ফিল কাং সক তো লা হাই হরমু কে রয়
1: ফুটবল পেন লোক ফুটবল পেন লোক সি নন আনকে আপর কাছি পি লাপেন আপর কাপা দাম শুনছি নাংলি ফান বাংকে নাংচিনি দাম লো লাসি লা আন আপর কাপা দাম পেন লাসি নন কে দাম তাং আন নাংলি নিং কোসন লা ফুটবল পেন আপর কাছি পা দাম চাপা দাম মেসেন মা লাপেন কোসন মা নাংলি
0: তো চুরো পার লো বেসাং লাস কার্যপ নিলি তুম বিহেক পেন পাঠু পাঠু পাঠু পেন আকো লা সং ডেং পু পু আফার আফার টেং ল
1: কালাং ল
0: দাম বম দাম বম কালাং নিলি তুম জাপন পে পোতে কে জাপন বা ওদের নি পুয়া সেশন মানে লাসো আই স্টেস পুনা কপ
1: কালাং ল
0: হল সো পুত আং ডেং দা নাং লে নিলি তুম লা স্পোর্ট লং আর পু ওদের সামে হাদাক পু আর সেক্রেটারি পুন কোচ পুন লা হাই আর পু ওদের সামে নিলি তুম চে রাব দু না রে হস পেনটা লা স্টেডিয়াম লং দাম পো কপিল নাং রাব নাই হ পুলা প্রাং প্রাং কাসা ল সেক্রেটারি আবার তুম

0: சாமி. துன்பம் சார்லி துன்பம் இங்கே நன் பேங்கே துத்துமி சேன்னு சொன்னையோ
1: கலாங்களா
0: হল সৌপেন ঠেক দুনবম আহর মুখে ঠেক আহর মুখে বা যখন থিউ নে দেন পন সৌপে কে ঠেক ব্যাংটা ঠেক তো ঠেক দুন ল নন হল কে ঠেক হর মু ব্যাংসে নন সুমান ভান চিপি থুনে আটটা নাংলে থাকল পন পু চিপি পন বম ও সুমার তুম লং তা পুদো দুন বম পেন মে সেন অকে প্রাণ দা মে বম এ মানে কে মাথা এ মাইন হয়ে ফ্রেশ থু লি ল ফুটবল লং পর চিপি তুন তাই মানে ইনিং ল প্রাণ দামেছেন
1: কালাং লাসি নাহলে হাকে চেন বেন ফুটবল আফানা পরচি পি নানা পরচি পি বম বাঙ্গে নালে নিংচি ওই
0: সাপ্তাহ নিংচি
1: ওই নিংচি ওই থাই বিনো মে পি গালাম ল লাসি নাহলে ফান ইসি কিজুত সি আসন ল লাবাং নাহলে ফান কার জুগাং টুং বাঙ্গে মতে নাহলে ফান চুনিং রিগাং টুং বাঙ্গলা ল নন ফুটবল কাপাথু বম আরিসু এজাং লাপেন কে কাপাথু জি নিং গাহাং আরিসু এজাং আতুম ফান নাহলে জানু আবারিম ল লাপেন নন নাহলে কেথান বম আবাং ফুয়ে হিন পেন কপিনে কাপাচি নি কচুনিং রিজি আসন দুইমা
0: মিল লস ব্যাংকে কাজুব ফুটবল পাথু আর সই জ্যাং তুম ফান ইলিয়ান ব্যাম পাচি নি গ্যাং তুম বাংলা ল ফুটবল লং পাথু ব্যাংকে ইনিং ডিং নি মেন মেন আনি সিনি নি চিকলু এজন বেলেগ কে ঠেক দেড়লে কালু বুর বুড়িয়া হরমু থাকালি ফুটবল লং বাংকে পাইও পেন আটোয়ারা হয়ে বাঙ্গে ইলি তুম ননগে দোলোকে থানো নিয়ে ব্যাং লসং ডেং বা থুলো তেল আন দুনপো লস টা পেন সাপোজ আন্ডার থার্টিন স্কুল টুর্নামেন্ট দো পেলেক চৌধুরী পদো দো দেওকন পদো হল হায়াং ডেং তা নীলি তুমান তা পাথু দন হো স্কুল ফুট তা হল সফুট ব্যাংকে নাঙ্গে যা দন ব্যাং কম সম টেং
1: হায়া
0: নন লাগা পাথু রে সৈজাং টুঙ্গে লাহাই কেচো কেচো থাপ হয়ে ব্যাং তা লাহাই তাকাং টন নেই পাথু বম ফুগে ইনিং তা ডিং নেই লাস লেভেল তেল আন পাথুই জুনিয়র লেপো সাব জুনিয়র রং দেয় জুনিয়র লেপো জুনিয়র লেডার্স ইস সিনিয়র লেপো লাস না লেভেল ব্যাং মানে আইসকোপ নয় থিপ পিকলো মাটি ফুটবল কে নন ভারী ইন্ডাস্ট্রি ল আসাম পুলিশ নং হনো ইন্ডিয়ান আর্মি লং সামি লা ফুটবল সার্টিফিকেট পাকলাং লো বতে অলমোস্ট ফাইভ সিক্স মার্কস কে এডিশনাল ব্যাং আল ইন্টারভিউ ল টাঙ্কা মাহা পি পি পেন পেন ব্যাং সাকুরি পি নলম পুলিশ রিক্রুটমেন্ট পুনো আর্মি রিক্রুটমেন্ট নেভি পুনো পুডাক সমাতম দুন বম লমাতে লং তা লং বম ল আং ঠেক ঠেক লং ল লাসি লাদাক কিসিমান আতুম নং চার্লি দুন বম আনিং ডিং আতুম গে নন গে মানে গে আর্মি লং দল মানে গে আসাম পুলিশ লং দো দুন ল হালা আনিং ডিং আতুম ব্যাং ল
1: কালাং ল কালাং ল
0: নং চার্লি বম মানে সিদো জি পুয়ে আতুম ব্যাংগে নন ব্যাংগে আপি আপু তুম দা ব্যাংগে নঙ্গে মানে হালা তুমি নাঙে চোর থুল নামতুমকে থান পন নামতুমকে যা পন আর জয়নি সে নন সুমা তুমে লসং ডেং লে ল সাকরিয়া পেনে বরং আবার সাইদা লন লি ফুটবল বাতু হিন বাঙ্গেলা আনি চেপানিং ডিং নেই লা প্র্যাকটিস হই বাঙ্গে রেগুলার সিগেমে
1: রেগুলার সিগেমে
0: কিছু কিছু পেন লাঙ্কা মাহা ব্যাং পাঠে ও নাম কে চেং ফুদান ব্যাংকে মৌথে ও সিনিয়র লেভেল লের ফি ব্যাং লাগে নাংলে তুম পিপি তোয়ার মা লাগে আর তোয়ার গে তাকে ক্রং সে অংথুপ নলংগে আই লিগ দো আই সেল দো লাহা সং ডেং ব্যাংকে লি দুন বম পো গেলাপন ব্যাংকে
1: কালাং কালাং সি চোরল কি সঙ্গ হইলে তুম ফুটবল নাংলি কে চেং পেন ফুটবল কাপাথু কোসন মা হাকে চেং পেন নন পুয়ান লাপেন অন পার্টা ও সোমার ভান নাংলি কোচ কি পি পেন সোমার দুম কেলি দুন লাপেন নন কপি পি সি চি সিগ নেই মা ফুটবল পাথু পেন আলি কপি মা লাহাই পুথাই লুম পেনাংলাম চিংকি চিং বাই পন লং লো লাপেন রেডিও কার্যুয়ারা তুম তামে পেনাংলাম নাং চিনি দুন পোসে নিঙ্গে থে দাম দলো লাসি ইলে তুম আপরালাম তা দোকো পথে মা ইলে তুম চিংকি কে চিং বাই বাংকে মাতে চিহতিপুর বাংকে লাপানলে ইংটন পন কই ইকলো না
2: লাপানা পড়না লিটুম ফুটবল কোচিং এন্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট পুথাক জিহুচিপুত আর জি লং তাংল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়া পরফাইনের ক্যাবরা মিনিট ফ্লি ক্যাবরা ফ চক তাংল লজিনাং লিটুম দিল্লি প্যান কাপাচি
3: সে সমাচার সন্ধ্যা কে সাথ মে সর ফিরোজি प्रधानमंत्री नरेंद्र मोदी ने दोहराया वैश्विक

0: চেনামদ চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আজত্ত দলো
0: কুপিপিলো কাপাচে থাংমে আসন মুংকে।

0: কাপাচে থ্যাং মিয়া সনতে দো পিকল আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি এলাম পাংরি পাংদন আদামা সার আর নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নামালাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাছে পিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগল্যাং
1: এতে কোসন লি পো কোদাক লোক হুমরি দাম নংজি কে
0: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চকজি
1: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডু নাং সিলাং
0: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী ডিপু জয়মে কে বাংলাকে এফ এম প্যান লং প্যান মেগাহার্স ফারো ইসিরা টক বরাসির ক্যাপ লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস লং প্যান টানাং লিতম আকাশবাণী ডিপু স্টেশনে জয়মে আরজিক লংজি ননডুন্থু লামজিরাং ডেং লং প্যান এয়ার পলিউশন মতে টোমন কেটার আপুথা ক্লিয়ারলি বন টক বিপি কেটক লাপেন কাপড় হিয়া বাং হারবমন রংপি লাসো লামজির আরজিক সেনা
3: এয়ার পলিউশন মাতে তমন কাছে হো পিঠে অলং মুনিন মনর আতুম কেক্রয় আর নাম দুপু সিতা এমেক পেন থেকলংলি পুয়সন থট সি এলে তুম পিঠে অলং সিনিং পেন লংলি আদাকে নাহকলে দুদাম সিতামি তমন কে দুলু বনতা আর নাম আফান থেকলংলি পুয়সন থট সি তমন তা এমেক পেন চেচারচে আকি ইক লোনে আকিলক লোনে থাংতা আর্জিয়া বরণ চিনি নে তমন লাকে ইসি পেন মাথাদাম পুলুতে আবেদ্যাত সিতা থাং কানাহকতা আবে পুমেমে বন্তা তমন জংসে আবে পুলুতে পিঠে মুনিত পেন ডাংলক চেথে কি দোয়া পি লাপেন থেংপি থেংপ্রাং বা বি দোয়ানতা রেঙামাতি উন এ চেথে কেবাং আফানতা তমন নাংকক লাবাংসো তমন আফানকে অক্সিজেন পুসি কিপুপু অক্সিজেন জংসি আবে পুলুতে চেথে কি দোয়া পি আনকে রেঙুন এলো থেংপি থেংপ্রাং দোয়ানতা তমন পেন কেলং কার্বন ডাই অক্সাইড আজকং পেনসি কেরেং ইলো লসনসি প্রেকজাম প্রেকজাম মাসন্দু পিগলাং তমন পেন পে পুলোতে রেঙুন এ লাপেন আপুন চকুন এ লাসি তমন লাকে এলিতুম কেদবম আপিরঠে আফানকে কেনাং থে পিক হাংজাং তমন কে আকেনাং থে পিক পু এলিতুম চেথানলো বন্তা আকেনাং থে পিক পু ওয়াইফিট চিতা নন মনিত মনর কিচান কেজার লাপেন কেথে কেরে আকাইকে তমন কে মে অলং তমন কাছে হো কেপাংবই দুন লং পপ আজক ওয়ারমন আফান লাপেন চেথে কেদো আপি আন্তা কাতোরা লাপেন কাশিকসাক দুকক টাংলো তমন কাছে হো ফান আরেং কেলক আলামপেন কে এয়ার পলিউশন পুসি কি পুপু এয়ার পুকে তমন লাপেন পলিউশন পুকে আকি মে আলং কাছে হো চিংবই দুন উৎ প কাছে হো চেপলাং দ্যাট আফানসি কি পুদাম তমন আকি মে অলং জংসি মেহি কমেন থু কমেন উই আং উই হাই হুই চিং বুইদুন লোটে তমন কাছে হো সে চেমান দ্যাট পো লাসো কাছে হো কাছিং বুইদুন তাং তমন আফান পলিউটেড এয়ার পুসি কি পুপু নন আকাই হাকু অসন তমন কি মে মাতে ফ্রেশ এয়ার জুম্পি খাংজাং লো নন কে আদুক আবেদ মেহি কমেন থু কমেন উই আং উই লাপেন গ্যাস আং উই হাই হুই কাছিং বুইদুন কুং পেন আজক তমন কি মে কেলং সুংক্রুং লো লাপেন ওয়ারমন আফান আকিমি আংথেক আবি দেডলো তাংতে তমন কিমি অলং কোসনসি আকাছে হো তমন কাছে মুই দুন লং লক লো আফ্রাংসি কোসনসি মুনিদ আতুম আকেতের আতমন কেবান পেন কেতই দুনমা লালে চেথান দামলো না নন আকাই মুনিদ আতুম আকেং পেন দাম সেলেট তাংলো নাহকলে দাম বুসি তামি হেম কংলং পেনসি কে দাম চেপাজয় কি তিতি লাসো হেম কংলং অলং পেন কে আকিমি আতমন কে নাং কেতেট জি কে কালিলো লাসো হেম কংলং কে বেগ পেন আজক আমিহি কেটেট আপদ আনকে তমন আলংসি চিংবুই দুন পেটিটি লাপেন হেম কংলং অলং পেন আকিমি আতমন লে নাং কেটেট জি কে কালিলো হেম কংলং কে বেগ নাই নাই লাকে মোটরসাইকেল বাস কার ট্রাক দু উলাং লাহাই হুই পেন আজক তমন কেটের কিলো

0: kle pusita klem nang kok titi adun thu hemalong an ka chutuna mi ke thora mi hi hei hu anta akimi tomon along si chingbui dun lapo lapen no na kai ki chitim ki pathi aphanta duwai du labangso chitima duwai ki me pen si ke thor thor lapen ami hi ki tomon ki mi along si chingbui dun po air pollution mate tomon ka che ho pen munira tum ke su long lok titi lake asthma lung cancer heart disease mate ining ke su headache mate ifu ke su irritation in eyes mate emekang tha nose mate inukan throat mate elangjoy lapen reduce immunity lahai hanlo tomon ka che ho pen munira tum chotle ke su ke long choji kali thengpi thengprang lapen warmon amata mimedat po lake acid rain reduce crop productivity damage forest climate change lapen ozone layer depletion hai hui hanlo tomon jong si kehenu lute pirthe warmon ki akime amat si ki doji afan ke helloving ma thadam nang kok po lasi munit monor atum chathan chimun si warmon ki me senji afan chingwa chingsai si sayang deng deng vek nangji ইলি তুমজং সে তোমন লংনো পেন চেপা জগ জি পুলো তংতে লাপু হ্যানলো নম্বর সি ইলি তুম থেপি থেপ্রাং ই পিক নং পো কসামপ্রি দাঙ আদিম আন্তা থেপি ই দাম পেন পালির সেংসং নং পো লান সি তোমন কিমি লং পো নম্বর হিনি হরমুয় কেতের প্লাস্টিক হাই হুই মে থে দে নং পো লান লোতে মিহি কেতের চিংবুই দুন্দিলো নম্বর কেথম জংজুং গাড়ি মোটর কেবেক আবং পাজুম নাংপো লাপেন পাবলিক বাস আবং সি কিদুন পাং নাংপো লালোতে গাড়ি মিহি হেহু তমন কিমি আলং কাচেংবুই দুঞ্জি আবং জুমপো নম্বর প্লি মে কেথর আদিম এলপিজি গ্যাস সিএনজি মানতে কম্প্রেস ন্যাচুরাল গ্যাস ইলেকট্রিক লাপেন সোলার এনার্জি সি কাদু কবিতা কে এন চিহুং নাংপো নম্বর ফ ফ্যাক্টরিস লাপেন ইন্ডাস্ট্রিজ আলংতা কেমিকেল হাই হুই কেটের কাবি হরমু হাই হুই সি এনবম নাংপো লাপেন হেম মি কেথর আদিম তা চিমনি সি এন নাংপো আমিহি কিপাতের আদিম লাপেন আদু কিপাজুম আফান ফিল্টার হাই হুই সি এন নাংপো লাহাই কাদু কবি ক্লেম লাপ সিতা নন কাপ্রেক কাপ্রেক তা দু পিকলাং কে ক্লেম পো নংজি বনতা কিপাচেলারজি আফানকে ইনোডভেট কে উন ই কাদু কবি আমুলুক সি চিংরি নংজি লান সি তোমন কেমি অলং তোমন কাছে হো কচিংগুই পেন পাচে কাম উঞ্জি কাডম
1: লাপানা পর্ণাংলি তুম হার বমন রং পি পেন কে থানা লামজির আরজিক লং টাংল লাকে আকাশবাণী ডিফু আদুন্থুয়া লামজির আরজিক সেনাং ইংলিশ আলাম কেনাং সরাফুঠা রূপজিলিং টিপি পেন কে থানা লামজির আরজিক সেনাং
2: কার্ডম কাডুকাবে রেডিও কার্যুয়ারাত দোয়ান ফান্ডামে পিনি আজয় মেকালং নীলিহীন পেন নাংলি তুমাফান আকিনাং সর নাই আলাম থে পুঠাকসি নীলি নাংলি তুমফান থান বাচিনি পনিটু আলাম থে লাগে ইম্পর্টেন্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ মাতে আরেন গেলক আলাম আকিনাং সর আপুঠাকসি নীলি থান পনিটু ইংলিশ আলাম মাতে আরেন গেলক আলাম লাগে পেঠে আংকাং পি চিঙ্গি জেঠান আলাম থে পিল লাপেন লাসো আলাম থেবি লাগে মেনা আদিমালং চত্তাকালি পেরঠে আংকাং পি আলং সিটামে আকেনাং সট নাই আলাম থে পিলো পুসি নীলি উডামজি আধেমা মনিটাং বং প্রেকজাম প্রেকজাম আদের আংকাং পি আলং চার্লি আহিন মাতে বেহার বেপার কেক্লেমালং টামে লাপেন জুটাং আহিন আলং টামে আকেনাং সদ আথেমা ইলিতুম ইপিয়ালাম কাচিং হন লাপেন আলাম কে থেকা সন্থত সি আরেং এলক আলাম সিটামে আকেনাং সদ ইলিতুম থেকপন লং কার্বিয়ংলং মাতে আসামালং রিপেন আনপার্টা পিরঠে আংকাং পিয়ালং সিটামে আকিনাং সর আলাম থেপি সি হকপন ইলিতুম থেকপনলং আসামালং রি লাপেন নর্থ ইস্ট আংবং পেন আনপার্টা পিরঠে আংকাং পিয়ালং প্রেকজাম প্রেকজাম আখায়ালং সিটামে থেকপনলং আনুতিন আখায়ালং সিটামে মেনা জুটাং জুবাত সিটামে দো বনটা লাসংবং কাচেপ্রেক দো আথেমা কাচেপ্রেক দো পেনান পার্টা ইলিতুম লাহাই খায় জুটাং পুনন লাহাই আসন পুঠা কাচিনিপন লংগে আরেং এলক আলাম কেথেক মাতে কাচিনিপন জয়নিল লাসি ইংলিশ আলাম মাতে আরেং গেলক আলাম

0: এসি আকেনাং সরনাই আলাম থেপিল আথেমা প্রেকজা মাদের আংকাং পিয়ালং কিক্লেম কেদাম মতে বেহার বেপার লাপেন সায়েন্স আহিন দামে টেকনোলজি আহিন লং দামে আরেঙ্গে লকলাম সি এন পনল লাপেন পেনাং আন চার্লি আহেম মতে কলেজ ইউনিভার্সিটি আলং সিটামে আরেঙ্গে লকলাম সি থানপন মতে পাচার্লি পনল আন সোসে হে চার্লিয়া সোমার তুমাফান তামি মেসেন পেন আলাম পাঠেক পঞ্জিয়া ফান আনপারটা চার্লিয়া হিন তামি আকেনাং সত আজৈনি পাপ্রাংদুন জিয়া ফান চার্লিয়া হেম আলং পেন তামি লাসো ওয়ারসাই তামি পিপনল ইংলিশ আলাম মতে আরেঙ্গে লগালাম লাকে হাকো পেনসি নাকি প্ল্যাংল ইংল্যান্ড পোহাওয়ার আলং পেনসি লাসন সি পেয়ার্থেয়াং কাং পি আলং তামি নাংচি থাং বমল আরেঙ্গে লগালাম হাকো আকায় হুড কোলোনিয়ালিজম লাপেন গ্লোবালাইজেশন আকায় হুড পেনসি নাকি প্ল্যাংল লাসম থাক থাকসি নন আন থেরোকেবরা ট্রক্সি 67 কান্ট্রিস লং তামি ইসি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পুসি হকপনল আথেমা পিরথেয়াং কাং পিয়ালং খায়াংবং জুটাং লাপেন জুবাত আহিন পেন্ডাংল কাপ্রেক কাপ্রেক আহিন তামি চেথাং বমলো মতে চিনি পন বমল মুনিরা তুমসি তামি লাসি ইলি তুম আরেং কেলো কালাম কচারলি পেন পেনাং আন আলি তামে লং পঞ্জি আওয়ার সাই সিটামে লাপেন চার্লি আহিন পেনান পারটা কেক্লেম কেদাম আলং তামে লাসন থাক থাকসি ইংডাং পন বমল চার্লি আনাট সিটামে পাপ্রাং দুঞ্জিয়া ফান ইলি তুম পিয়ার্থিয়ালং পেনাং আনা খায়াং বং জুটাং মতে কালচার ট্রেডিশন লাপুহাই হুই সিটামে চিনি দুনল বাঙা খায়ালাম লি মতে থেকদুন্দে সিতা আরেং কে লোকালাম কে থেক পেনাজক চার্লি লংল লাপেনতে চিনি পনলংল ননামাত ইলিতুম লংডাম লোটে ভারত আলং মতে ননামাতকে আরেঙ্গে লোকালাম মতে ইংলিশ আলাম সি নিংজে ব্যাং অং মতে চার্লি ব্যাং অং আইটি সেক্টর ইন্ডাস্ট্রি লাপেন কোম্পানি আলং হাই হুইলং সিটামে ইলিতুম আকায় আলং আর্নিবাং তামে প্রেকজাম আদের আমি রুম কচিং কিজি মতে বেপার বেহার হাই লেকলেম জি নিংহাং লাপেন চার্লি দুঞ্জি নিংহাং পুতে আরেঙ্গে লোকালাম তামে কেথেকপন আকেনাং সদ্দু বিন পিপটমা পুতে ইলিতুম আজাদ আসনলে চার্লি জি সিতামে আরেঙ্গে লোকালাম পেন কেতক পেনসি কে অং আথেমা পেনাং আন মেসেন মেসেন ওয়েবসাইট বুকস লাহাই হুই আসন আলং আন তামে ইংলিশ মতে আরেঙ্গে লোকালাম পেনসি লংপন মাতে লাপান
1: আপনালিতুম রূপজিলি ইংটিপি প্যানকে থানালাম জির আর জুই লং তাংল লাকে আকাশবাণী ডিভু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই সির কেবরা মিনিট হম কেবা পর প্লেং টাংলো লাসি নন আদুন থু লুন চে থাক আং ডেঙা লং পেন আফ্রাং সি আলুন আর জুইক সেনাং রেঙ্কা ইং টিপি লাপেন হরেন টক বি কিলুন আলুন আলুন আলাম থে দাম টাং আসেং কান

লাপানা পর্ণাং লিতুম বিদাসিং রংপি লাপেন পখিলা লেখিপি এটুম কিলুনালুন মেয়র ফারচি পালুন আরজুইক লংতাংল আদুন্থু আলুন আরজুইক সেনাং জয়রাম ফাংচু লাপেন রীনা টিসপি এটুম কিলুনালুন আলুনা লামথে ও করপি সেরাথান আরজুইক সেনাং লবাংসলুন